আকাশ বাণী কৈলা শহর, আজ বৃহস্পতিবার, 8ই শ্রাবণ 1948 শতাব্দ, 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 30শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 35 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

অর্ধচন্দ্রাকারে অবস্থিত এই পঞ্চগ্রামের বিস্তীর্ণ মাঠখানার প্রান্তে ধনুকের ছিলার মতো বহিয়া গিয়াছে পাহাড়িয়া নদী ময়ূরাক্ষী। পাহাড়িয়া মেয়ের মতোই প্রকৃতি, সাধারণত বেশ থাকে, জল বাড়ে কমে, কিন্তু বন্য প্রকৃতির উচ্ছ্বাসের মতো বন্যা আসে অকস্মাৎ হু হু করিয়া, আবার তেমনি দ্রুতবেগেই কমিয়া যায়, তাহাতে বড় ক্ষতি হয় না। পঞ্চগ্রামের মাঠের প্রান্তে বন্যারোধী বাঁধ আছে, তাহাতেই বন্যাবেগ প্রতিহত হয়। বাঁধটি মাত্র পঞ্চগ্রামের সীমাতেই আবদ্ধ নয়, নদীকূলের বহুদূর পঞ্চগ্রামের প্রান্তসীমা অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে। কবে কে এই বাঁধ বাঁধিয়াছে কেহ বলিতে পারে না। লোকে বলে পাঁচের জাঙাল বা পঞ্চজনের জাঙাল, লোকে ব্যাখ্যা করিয়া বলে পঞ্চজন মানে পঞ্চপাণ্ডব। মা কুন্তিকে লইয়া যখন তাহার আত্মগোপন করিয়া ফিরিতেছিল তখন এই অঞ্চলে ময়ূরাক্ষীর বন্যা আসিয়াছে, দেশঘাট ভাসিয়া গিয়াছে, ধান ডুবিয়াছে, ঘর ভাঙিয়াছে, দেশের লোকের দুঃখ দুর্দশার আর সীমা নাই। রাজার মেয়ে, রাজার রানী, পঞ্চপাণ্ডব জননীর চোখের জল আসিল লোকের এই দুর্দশা দেখিয়া। ছেলেরা বলিল, কাঁদো কেন মা? মা আঙুল দিয়া দেখাইয়া দিলেন লোকের দুর্দশা। যুধিষ্ঠির বলিল, এর জন্য কাঁদো কেন? তোমার চোখে যেখানে জল আসিয়াছে সেখানে কি লোকের দুর্দশা থাকে না থাকিতে পারে? এমন প্রতিকার আমরা করিতেছি যাহাতে আর কখনো বন্যায় এই অঞ্চলের লোকের ক্ষতি না হয়। বলিয়াই পাঁচ ভাই বাঁধ বাঁধিতে লাগিয়া গেলেন। বাঁধ বাঁধা হইল। পঞ্চপাণ্ডব চাষিদের ডাকিয়া বলিয়া গেলেন, দেখো বাপু, বাঁধ বাঁধিয়া দিলাম, রক্ষণাবেক্ষণের ভার তোমাদের। প্রতি বৎসর বর্ষার প্রারম্ভে রথযাত্রা, অম্বুবাচী, নাগপঞ্চমী প্রভৃতি হলকর্ষণের নিষিদ্ধ দিনগুলিতে প্রত্যেকে কোদাল ঝুড়ি লইয়া আসিবে। আপন আপন গ্রামের সীমানায় বাঁধে প্রত্যেকে পাঁচ ঝুড়ি করিয়া মাটি দিয়া যাইবে, তিন দিনে তিন পাঁচ পনেরো ঝুড়ি মাটি দেবে। সেই প্রথাই প্রচলিত

0: ছিল আবহমানকাল, যখন হইতে জমিদার হইল গ্রামের সর্বময় কর্তা। হাসিল, পতিত খাল বিল খানা খন্দ, ঘাসকর বনকর জলকর ফলকর পাতামহল লতামহল, এমনকি ঊর্ধ্ব অধ দরবস্ত হক হুকুমের মালিক, তখন হইতেই বাঁধ হইয়াছে জমিদারের খাস সম্পত্তি। জমিদারের বিনা হুকুমে কাহারও বাঁধের গায়ে মাটি দিবার বা কাটিবার অধিকার রহিল না। যখন এই প্রথা উঠিয়া গেল তখন জমিদার বেগার ধরিয়া বাঁধ মেরামত করাইতেন। হাল আমলে বাঁধ ভাঙিলে সেই রেওয়াজ অনুযায়ী বাঁধ বাঁধিবার খরচের কতক দায় জমিদার, কতক দায় প্রজা। বৎসরে বাঁধে মাটি দেওয়ার দায়িত্ববোধ লোকের চলিয়া গিয়াছে। বাঁধ ভাঙিলে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত যাইবে, তদন্ত হইবে, এস্টিমেট হইবে, জমিদার প্রজাকে নোটিশ হইবে, তারপরে ধীরে সুস্থে বাঁধ মেরামত হইতে থাকিবে। বিস্তীর্ণ পঞ্চগ্রামের মাঠ জলে প্রায় ডুবিয়া গিয়াছে। দেবু ঠাহর করিয়া আলপথ ধরিয়া চলিয়াছিল। রাত্রে আকাশে যে ঘনঘটা জমিয়াছিল সেই ঘনঘটা এখন অনেকটা কাটিয়া গিয়াছে। প্রখর রৌদ্র উঠিয়াছে। রৌদ্রের ছটা জলে পড়িয়া বিস্তীর্ণ মাঠখানা আয়নার মতো ঝকমক করিতেছে। ধানের চারাগুলি বড় দেখা যায় না। জল কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর। বর্ষার জল নিকাশের যে দুইটা নালা আছে সেখানে জল এক বুক, স্রোত প্রচণ্ড। বাকি মাঠের মধ্যে জলস্রোত মন্থর, প্রায় স্থির রহিয়াছে বলিয়া মনে হয়। মধ্যে মধ্যে সেই মন্থর জলস্রোত চিরিয়া একটি রেখা অতি দ্রুত বেগে ছুটিয়া চলিয়াছে। সেই রেখার পেছনে পেছনে লোক ছুটিয়াছে, হাতে পলুই অথবা কোঁচ। ওগুলি মাছ, বড় মাছ। মাঠের মৎস্য সন্ধানী লোক অনেক, নারী পুরুষ শিশু বৃদ্ধ।
1: অমৃতবাণীতে আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25, 7:35 আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ, 7:40 আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8

দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের 8:15 এবং উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ 8:30 রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা সকাল 11:00, 12:05 শুনবেন সপ্তসুর, 12:30 একক হিন্দি ছায়াছবির গান, দুপুর 1:00 দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি শুনবেন 1:05, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছোটদের ছড়ার গান, 2:30 মনসা মঙ্গল, বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থে, 6:30 শুনবেন মনসা মঙ্গল। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবর্গ অনুষ্ঠান সন্ধ্যে 7:00, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবর্গ সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন একটি আলোচনা, মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস শুনবেন 8:30, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতে, 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। আজ 30শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, বিশ্বব্যাপী সর্বাধিক স্বীকৃত একটি দিবস যা 2011 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত হয়। 1914 সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু। 1935 সালে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয় আজকের।

1969 সালে মার্কিন নভোখেয়া মেরিনার 6-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয় আজকের দিনে। 1980 সালে আজকের দিনে পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে। 1882 সালে আজকের দিনে বিপ্লবী সত্যেন বোসের জন্ম। 1629 সালে আজকের দিনে ইতালির নেপলস শহরে ভূমিকম্পে 10,000 লোকের প্রাণহানি। 1502 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানা দ্বীপে অবতরণ করেন। 10ম গ্রীষ্মকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আজকের দিনে।

1656 সালের আজকের দিনে পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়। 1948 সালে আজকের দিনে লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

1862 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নিকোলাই ইউদেনিচ, রাশিয়ান জেনারেল। ১৮৮৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক মথুলক্ষ্মী রেড্ডি। ১৮৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেনরি মোর, ইংরেজ শিল্পী।

1771 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ কবি টমাস গ্রে। 1980 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন গোপাল ঘোষ, বাঙালি চারুশিল্পী। 1987 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি উপন্যাসিক ও ছোট গল্পকার। এই ছিল আজকের ইতিহাসে আজকের দিন। এবারে বিভিন্ন পত্রিকার প্রকাশিত সংবাদ শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিন। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দকে গুরু প্রণাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

পালিত হবে কন্যা রত্ন দিবস। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা।

পুরুষের দুর্গার পোশাক এবার গোলাপি কমলা। প্রয়াত শতায়ু শিল্পী অমিয় রঞ্জন। রয়্যাল বেঙ্গলের সংখ্যা সুন্দরবনে বেড়ে 110।

প্রয়াত শতায়ু শিল্পী অমিয়রঞ্জন। রয়্যাল বেঙ্গলের সংখ্যা সুন্দরবনে বেড়ে 110।

বালির সঙ্গে হাঁড়ি গণনা শুরু 1 আগস্ট থেকে। পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী গুরুং বৈঠক।

প্রশাসনের দ্বারস্থ এবার ভারতীয় শাহিদার পরিবার। শুনলেন কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিনের শিরোনাম।

আকাশ বাণী কৈলাসর। এবারে শুনবেন ভক্তিগীতি, শিল্পী তাপস বসুনিয়া।

তাপস বসুনিয়ার কণ্ঠে শ্যামাগীতি শুনছিলেন। আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বমানের উৎপাদন উন্নত প্রযুক্তি ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এখনো পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। অসমেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস করেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ

0: ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই বিল সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে।
1: The earlier bill and the amendment are reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাওয়ার পর আজ সকাল ১১টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়। এর আগে বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয় তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাদের এই ভাবনাকে সম্মান জানানো। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালনার আদেশ দেননি।
2: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্টেন্ট to prevent the unfair means, he could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটির পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার সংস্থান রেখেছে। প্রিভেনশনস অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। ১৯৭১ সালে প্রিভেনশনস ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটির সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোন সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
3: রাষ্ট্রীয় কি অপমান পর ইস বিধেয়ক কে মাধ্যম সে দণ্ডনীয় প্রাবধান করনে কা বিচার হুয়া হে। বর্তমান সংশোধন কা উদ্দেশ্য রাষ্ট্র গীত বন্দে মাতরম কে জান বুঝ কর কিয়ে গে অপমান কো ভি উসি প্রকার কে দণ্ডনীয় বানায়া যায় জ্যাসা কি বর্তমান কানুন মে হে। হর ভারতবাসী কে রাষ্ট্রপ্রেম কা উদ্ঘোষ হে বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হে বন্দে মাতরম।
0: ১৯৪৭ সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতরমের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। বিজেপির ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, ওয়াইএস আরসিপির গোল্লাবাবু রাও, বিজেডির সুলতা দেও, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আজ বেলা ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। অন্যদিকে গতকাল নতুন দিল্লিতে তিনি ভারতের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে

কোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেশনের বৈঠকে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এক সামাজিক বার্তায় তিনি বলেন, এই বৈঠকের পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সামর্থ্য বৃদ্ধি কীভাবে সম্ভব তা নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণায় আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। দেশের যুবকদের নেশা থেকে দূরে রাখতে দেশজুড়ে 100 সপ্তাহের জনভাগিদারী আন্দোলনের প্রচার চলবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। উজান অসমের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করায় এই সিদ্ধান্ত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের ইভেন্টের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহলু গভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মোর সিঙ্গানাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীধর। 9টি রূপো ও 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় শত্রু বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে সংখ্যালঘু অংশের জনগণের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে 322 কোটি টাকার নানা প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠিয়েছে। আগরতলা প্রজ্ঞা ভবনে গতকাল মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে ঋণ প্রদান অনুষ্ঠানে কথা বলেন। তিনি বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের আত্মনির্ভরতার পথ প্রশস্ত করবে এই ধরনের ঋণ প্রকল্প। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য গতকাল এ খবর জানিয়েছেন। তিনি জানান, দুপুর 12টায় ফলাফল প্রকাশ করা হবে। তিনি সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামীকাল পর্ষদ অফিস থেকে সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। উদয়পুরে রাজস্বী কলা ক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা AI বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে গতকাল তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাল্যবিবাহ মোকাবেলার অন্যতম উপায় হল নারী ও শিশু শিক্ষার প্রসার। গোমতী জেলা সফরকালে নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং বিভিন্ন সরকারি পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করেন। উদয়পুরের PRTI কনফারেন্স হলে

আয়োজিত সি সার্ভ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে এবং রাজ্যসভাতেও এদিনই পাশ হল প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার সংশোধনী বিল। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান, দ্রুত মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশেরও সংস্থান রয়েছে। এতে আরও বলা হয়েছে যে থানায় মামলা নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে, অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে, এরপর এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় গতকালই জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ রাত 10:30 নারাঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে এবং 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 ছাড়বে। 14619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা থেকে রাত 11:00 ছাড়বে। মুখ্যমন্ত্রী সমীর পিসুর 71তম কর্মসূচির মাধ্যমে গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, চিকিৎসার জন্য অযথা রাজ্যের বাইরে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, কারণ বর্তমান সরকার রাজ্যের জনগণের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। তাই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রেখে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026-এর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিশু স্ত্রীরোগ শল্য চিকিৎসা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস জানান, জটিল রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিবির পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। গতকাল আগরতলায় আরবিএসকি ও এবং অ্যাপেলো চিলড্রেন্স হাসপাতালের যৌথ উদ্যোগে 119 জন জন্মগত হৃদরোগী শিশুর স্ক্রিনিং করা হয়, যার মধ্যে 40 জনের অস্ত্রোপচার নির্ধারণ, 47 জনের পুনরায় পর্যালোচনা, 27 জনের ফলো আপ এবং 5 জনকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বসকাংতালনি নই সালমারি নেশা মুক্ত ইউবা ফরবেক্ষিত ভারত সংকল্প সামংবতাংন জেঙ্গিরিওয়ান ফেকমুংন কেবেঙ্গই হাতি বাররা অ হাকতর গনাঙ্গই মানজাকমুং সামংবতাংন তৈদোলানো মাই ভারত প্ল্যাটফর্ম শিকলাতাই থাই খুংসাকা মাই ভারত এনএসএস যুব ক্লাব রংনক রংনক ইং রংনক কতর তাই কাইসারা নই চিবানি কবং মঠা আর মানজাগানো বসকাং হাতি বাররা ককতিশাল ব্রুম ব্রুম হাকতর গনাঙ্গই আবনরগৈ দাল বিদাল বাবায় হজাকমুং সামংবতাং সংসারজাগানো লোকসভাও মিয়া পাবলিক এক্সামিনেশন এমেনমেন্ট বিল নই সাই নৈচি দক পাশঙ্খা তৈ রাজ্যসভাও পাশঙ্খা প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার্স নামফিরমুং বিল পাবলিক এক্সামিনেশন এমেনমেন্ট বিল অর রায়দা রোগজা কবংমা কেসে কেরেং উংমানি কাংলাই কাসুনাও ক্রাক মাজরানি রায়দা তনিজাখা আমনি বিশিঙ্গ তঙ্গ বিশিচি আলংনগ চপনা খকচি রোজা গ্রাং জরিমানাতেই মাজরা গনাং হই সাকলাইজাকনি থাই রাংরি হানানি রায়দা আবনো কারিব বেবা খাসে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমজায় আলাইদা ফাস্টেগ দরবারখানা তালনৈনি বিশিঙ্গ চেরি নাইমা পাইডেনা তাই চারশি নিমানি তালথামনি বিশিঙ্গ খার্তা পাইডেনা।

0: হিসাব নারক জাখা অবিল রাজ্যসভাও পেশ লাইজাঙ্গানি কগব তঙ্গ হাস্তেনি বাংথায় বসংনি লুকুরকনি বেবাক হামক্রাই খ্লাইনাও হাস্তে হাপাং কেন্দ্র হাপাংনি থানি খক থামরা নৈচি নৈ রোজা রাংনি জুদা জুদা তাংবো তাংনি গসিমংনি কক চাপ রহর কাহানি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন তাংবো তাংন চেঙ্গই তৈ বাংথায় বসংনি লুকুরকনি বিশিং লাকাই বাংমা পান্ডা অকগ্ন সাকা ব পান্ডাও মানজাখা বাংথায় বসং হামক্রাই মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া ত্রিপুরা সংখ্যালঘু সমবায় নিগমনি চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াকফ বোর্ড নি চেয়ারম্যান মবসর আলী হাস্তে হজ কমিটি নি চেয়ারম্যান শাহ আলম বসং ব্রী কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর শাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদিনী তৈদুল মুম্বাই কেন্দ্র হাপাং নৈ সাই থামচি বিশিনি বিশিং উমর কাশুগিয়া কাইমা ইয়াকাকজাক ভারত নাম তিসানাও সাকথারৈ সামং তাঙ্গই তঙ্গ তাকলাই বিশিনি বিশিংগ রাওচি উমর কাশুগিয়া কাইমা মথাকনা নাহার মুং নাহার জাখা মিয়া উদয়পুরনি রাজশ্রী কলাক্ষেত্রও উমর কাশুগিয়া কাইমা কাশুমুং তৈ যশোদা এ আই বাবাইনতুই হজাকমুং সামং বতাঙ্গ ককনারকমাও অকগ্ন সাকা ব মজাংজগ রাহাতকর টেপানিয়াও ওয়ান স্টপ সেন্টার বেড়াইনাইখা ব উদয়পুরনি পি আর টি আই কনফারেন্স হল সংসাজাক সি সার পান্ডাও ব মানজাখা পান্ডাও তংমানি হদা হামক্রাইতে হদা রংমন্ত্রী টিঙ্কুরাই হাস্তে ব্রী কমিশনী চেয়ারপার্সন জর্না দেব বর্মা ত্রিপুরা রংকচার নাইখুংবাই নাইকলজাক মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিক আমজকমুনি বসর বাঁচাও আমজকমুনি অংখারি তিনি সাকলাই জাগানো পর্ষদনি তাঙ্করা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক্তমানো রেখা বসাকা দিবর দামচি নৈয় অংখারি সাকলাই জাগানো বকরংজাক বেবাক রংনকনি আদং রকনি বেখা কয়মুংনা রেখা বরক স্রংনাই স্রংনাইজক রকনি মার্কশিটে সার্টিফিকেট অতালনি থামচিসা সালমারি নাইখুংনি হাবানকনি নাহারনানি বাগৈ 1.56.50 নারঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি হর দামচি সতী থামচি ও নারঙ্গিনি সিমি আগরতলা ফাইনানি লামরিওয়ানো 1.56.49 আগরতলা নারঙ্গি এক্সপ্রেস আগরতলা নিশিমি হর দামচি সতী থামচি ও থাংমানি লামরিওয়ানো 1.46.19 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আগরতলা নিশিমি হর দামচি ও ইয়াকার জাগানো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামং বতাং নৈ সাই নৈচিদকনি উল নৈ বেরাম মিয়া সুনামুরা হদানি সাকাম কেন্দ্র ও আলাইদা সাকাম শিবির কাইসা সংসা জাখা শিবির চরাই ব্রীরকনি বেমার অপারেশন খাইমানো খবুই জুদা জুদা বেদেকনি স্পেশালি শাক নাইনাই রক বেমারি রকনো শাক নাইখা সাকাম কেন্দ্রনি ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস সাকা বেমারি কত রকন সাকাম নিশেব রোজাগানো শিবির বেড়াই নাইকা হাংকরনি সাকাম দাগিফাং অকরা ডক্টর দেবাশিস দাস হাংকর সাকামনি দাগিফাং দীপক কুমার দেব বর্মান কবই তৈ কুবনি রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমঙ্গ মিয়ানি থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল ব্রৈ নৈ গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবনো মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা বসকাং দামনৈ চিব্রৈয় হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈ বাতৈ ওয়াউই মানুহনৈ হজাকমং রেখা নবারতিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও থামচি বা ডিগ্রি তে খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামৈ সতী থামচি জরা বাতৈ বাখা বুকচা দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, আকাশ বাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: কথা আজ গানে, আমরা যে মালা গাঁথি সুরের ভেলায়, আজ তা একটা অন্য ছোট্ট শব্দ দিয়েই শুরু করব। আমরা প্রতিদিন শুরু করি, আজ অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। তো আমরা ছোট্ট সেই শব্দ যার গভীরতা অনেক অনেক বেশি, বন্ধু, সেই বন্ধু শব্দ নিয়েই আমরা আজকে কথা বলবো। শ্রোতা বন্ধু, বন্ধু মানেই তো বাঁধন, বন্ধু মানেই বন্ধন, বন্ধু মানেই সব কিছু। তবে আজকালকার দিনে বন্ধু দুই রকমের হয়, একটা প্রয়োজনের বন্ধু আর একটা আমৃত্যু বন্ধু। যতদিন পৃথিবীতে বেঁচে থাকা যায় সেই পর্যন্ত একসঙ্গে চলা বন্ধুত্ব। তো শ্রোতা বন্ধু, আজ আপনাদের কাছ থেকেই জানব সেই বন্ধু নিয়ে কিছু কথা। বন্ধু মানে কি, বন্ধু কারা হয়? তো আমরা তো প্রতিনিয়তই বন্ধুত্বের বাঁধনে বেঁধে আছি, সেই সুরে গানে কথায় আমাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব, আকাশবাণীর সঙ্গে আপনাদের বন্ধুত্ব। সেই বাঁধন ছেঁড়ারও নয়, তো সেই বন্ধু নিয়েই আজকের কথা। আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের আরও কাছের বন্ধু হয়ে উঠবেন আজকের বন্ধুত্বে। তো দেখি আজকের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো সুরের ভেলা,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীমিনী জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: যাই হোক, প্রথমে পেয়ে গেছি, ভালো লাগছে। আর প্রথমে আপনাকে বা এই মুহূর্তে যারা যেসব বন্ধুরা আকাশবাণী খুলনা শহর শুনছেন, সবাইকে বন্ধু দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর
0: শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকেও।
1: অভিনন্দন, আপনার অভিনন্দন আমি সাদরে গ্রহণ করছি,
0: ধন্যবাদ।
1: আর দেখুন, আজকের যে বন্ধু দিবস সেটি তো হচ্ছে আন্তর্জাতিক।
0: হ্যাঁ আন্তর্জাতিক,
1: আন্তর্জাতিক সেটি। আর ভারতবর্ষে পালিত হয় আগস্ট মাসে হয়তো প্রথম রবিবার একটি মানে বন্ধু দিবস সেটি হয়, আর আজকের যেটি সেটি আন্তর্জাতিক। যাই হোক, সেটি গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বন্ধু দিবস। আর প্রথমে আমি গানের কথা বলে ফেলি আপনাকে। না
0: বলুন।
1: দেখুন, আজকে আমাকে গান শুনিয়ে দিন। ছবির নামটা মানে গানটি হচ্ছে এরকম, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও। ছবির অভিনয়টা সম্ভবত
0: হ্যাঁ, ও বন্ধু তুমি শুনতে কি পাও, জিত সম্ভবত।
1: না মানে ছবিটা নামটা মনে পড়ছে না এই মুহূর্তে আমার।
0: সাথী
1: সাথী সাথী।

0: সাথী ছবি থেকে।
1: হ্যাঁ, বাইরের বন্ধুকে শুনতে কি বাবু, আসলে দেখুন আপনাকে বলছি আমি, আসলে দেখুন বন্ধু, আসলে বন্ধু কিন্তু আমাদের সবার বন্ধুর প্রয়োজন, বন্ধু ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। তবে তার মধ্যে তাকে আমরা বন্ধুকে সখাও বলি, প্রিয় সখা, ঠিক না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: প্রিয় বন্ধু রয়েছেন বা অন্যরকম হয়তো বা কখনো কখনো কিছু কিন্তু বন্ধুত্ব করে স্বার্থের জন্য।
0: সেটাই,
1: আর যারা যে সকল বন্ধুরা হয়তো বা আজকে আমার বিপদের সময় হয়তো বা যারা পাশে দাঁড়ান, আমার সুখের সময় যারা পাশে দাঁড়ান, ওনাদেরকে প্রকৃত বন্ধু বলা হয়। আর বিশেষ করে হয়তো বা যারা সুখের সময় দাঁড়িয়েছেন, দুঃখের সময় ওনাদের পাওয়া যাচ্ছে না, আর বর্তমানে হয়তো বা আমরা টেলিফোন করবো, কথা বলবো, টেলিফোন করলে রিসিভ করছেন না, অনেক অজুহাতে আছেন, এই বন্ধুরা বন্ধু নয় কিন্তু শত্রু।
0: সেই তো, আপনি তো জানেন, রাজদ্বারে শ্মশানে চ জ্যোতিষ্ঠতি সবান্ধব।
1: একদম ঠিক বলেছেন। তাই আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে সেটি আমি ইয়ে করি, মানে অনুষ্ঠানের মাধ্যমে বলি যে দেখুন বন্ধু অনেক বড় শব্দ, বা বন্ধু আমাদের প্রাণ, বা বন্ধু ছাড়া কিছু হয় না, এমন এক শব্দ আমরা কাউকে বলতে পারি না, বন্ধুকে বলতে পারি। বন্ধু সহায়তা করতে পারে, সাহায্য করতে পারে, বা আমি একজন বন্ধু হয়ে অন্য বন্ধুকে যাতে সাহায্য করি, আর অন্য বন্ধু যাতে আমাকে সাহায্য করে, তার মধ্যে দিয়ে আমরা থাকি। যেমন আমরা সবাই মিলে আজকের দিনে একাকার, আপনাদেরকে নিয়ে আমরা চলবো অনুষ্ঠানে, বা আপনারা আমাদের সব থেকে বড় বন্ধু, আর আপনাদের বন্ধু আমরা, ঠিক না? সেটা বন্ধু বলেন আপনারা আমাদের,
0: সত্যি,
1: কারণ আমরা পিতা বন্ধু, শব্দ বলেন আপনারা,
0: সেই যে বন্ধন, কোথাও না কোথাও একটা বন্ধন তো আছে অবশ্যই, সেটা আমাদের কাছে শ্রোতা বন্ধুরা যেমন অদেখা বন্ধু, কিন্তু সেই বন্ধন তো অবশ্যই আছে। তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: বলছি আপনি তো শুনবেন, ঠিক আছে, তার মধ্যে দিয়ে অনুপবাবু শুনবেন, জহর বাবু, আশুতোষ বাবু, তারপর লালন বাবু, আর বিশ্বজিৎ বাবু শুনবেন, বাদল বাবু শুনবেন, আর সঙ্গীতা আর ছোটবাবুটা অম্বাদিতা আর নিতিন চক্রবর্তী, আর যারা অনুষ্ঠান শুনছেন সবাই শুনে শুনবো। আর আপনি ভালো থাকবেন,
0: ভালো থাকবেন,
1: শুনতে থাকুন আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান, আর ফোন করুন, আর অবশ্যই বন্ধু নিয়ে কথা বলুন,
0: ভালো থাকবেন আপনিও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো, একটু দূরে বলুন।
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি, শোনা যাচ্ছে?
1: একটু জোরে বলুন না।
0: হ্যাঁ বলছি, একটু শোনা যাচ্ছে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ বলুন।
1: আর যার সাথে কথা বলছি নিশ্চয়ই সুমাদি।
0: একদম ঠিক,
1: হ্যালো,
0: ঠিক বলেছেন।
1: হ্যাঁ ঠিক ধরেছি।
0: হ্যাঁ হ্যাঁ
1: এই রে, পরীক্ষায় পাশ করে গেল। তুমি একটু ধন্যে পড়ে যায়, আপনার গলা বা মিতাদের গলা বা পাওয়ামিতাদের গলা একটু যেন আমার বিড়ম্বনায় পড়েছে। যাই হোক, অবশেষে ধরে ফেললাম। অবশ্যই, তো আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। আর সত্যি খুব ভালো লাগছে, কালকে আমাদের গুরু পূর্ণিমা গেল, বিশেষ করে গুরুদের যে শ্রদ্ধা থাকা, বা যে কোনো গুরু হোক, শিক্ষাগুরু হোক, দীক্ষাগুরু হোক, শিক্ষাগুরু হন, দীক্ষাগুরু হন, যে কোনো গুরু যার কাছে আমরা কিছু শিখতে পারি, তিনি তো আমার গুরু, তাই না? তো যাই হোক, আজকের কোনো টপিক যদি থাকে আমি শুনতে পাইনি, সেই জন্য আমি আগে ভাগে সময় চেয়ে নিচ্ছি। হ্যালো,
0: হ্যাঁ টপিক অবশ্যই বলবো। তো গানের পছন্দটা আগে বলুন, আমরা আজকে বন্ধু নিয়ে কথা বলছি।
1: এরকম গানটা হলো, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছ বিলেত ঘুরে, মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। এই গানটা অবশ্যই গেয়েছেন প্রথিতযশা শিল্পী জীবনমুখী গানের
0: নচিকেতা,
1: জনক বলা যায় এক একটা পর্যায়ে নচিকেতা চক্রবর্তীর গলায় শুনি।
0: হ্যাঁ অবশ্যই শোনাবো। আর আমাদের আজকের বিষয় বন্ধু,
1: আজকের বিষয়টা যদি একটু বলেন তাহলে।
0: আজকের বিষয় বন্ধু,
1: হ্যাঁ
0: আজকের বিষয় বন্ধু,
1: আজকের বিষয়
0: বন্ধু, ফ্রেন্ড,
1: ফ্রেন্ড। হ্যাঁ খুব সুন্দর একটা বিষয় আপনারা সাজিয়েছেন। একটা কথা আছে, ভালো বন্ধু, ভালো বন্ধুর কোনো বিকল্প নেই। আর আমাদের বন্ধু নানা প্রকারের হতে পারে, বিশেষ করে মানুষ বন্ধু হতে পারেন, বই বন্ধু হতে পারেন, গান বন্ধু হতে পারেন। আর

0: জায়গায় দাঁড়িয়ে এই জগতে সাচ্চা বন্ধু মেলানো ভার, এই কথা বলছি এই কারণে হয়তোবা অনেকে বন্ধু নির্বাচন করতে অনেকটা কি বলবো ভুল করে থাকেন। শুধু বাহিরেরা থাকি আর ভিতরে অন্য কিছু, যদি এরকম হয় সেই বন্ধুরা থেকে একটু দূরে থাকবে। হ্যাঁ, আমাদের ঠাকুর একটা জায়গায় বলছিলেন, তোমার বন্ধু যদি অসৎ হয় কিন্তু তার সঙ্গ ত্যাগ করো না, তুমি বরং কায় মনোবাক্যে তাকে ফেরানোর চেষ্টা করো, আর যদি ফিরে না আসে তাহলে তুমি বন্ধুর সঙ্গ তুমি ছাড়তে পারো। কারণ উপকার এক অদ্ভুত জিনিস, আমরা উপকার করি সবাইকে, কিন্তু আমরা যে উপকার করে, যে বন্ধু উপকার করে, আমরা অনেকটা অনেক সময় ভুলে যাই, আর যদি বন্ধু উপকার করে না অনেকটা মনে রাখি। তো নিঃস্বার্থ বন্ধুত্ব, নিঃস্বার্থ কি বলবো ফ্রেন্ডশিপ যদি হয় মানুষের জীবনে আর কিছু লাগে না, ও টাকা পয়সা এমন কোনো ম্যাটার নয়, ভালো বন্ধু হলে তার জীবনের দিক দর্শন বা তার জীবনের যে কি বলবো অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্ম পেতে,
1: অবশ্যই
0: না?
1: আর আরেকটা কথা, যেটা বন্ধু
0: হ্যাঁ,
1: আরেকটা কথা হলো, বন্ধু মানেই তো সে আমার মতো করে নয়, আমি ওর মতো করেই ওকে ভালোবাসবো। বন্ধু মানে ওর দোষগুণ সবটা মিলেই আমি তাকে গ্রহণ করলাম, সেটাই বন্ধুত্ব। তো ভালো থাকবেন, পছন্দের গান চলে এসছে।
0: তারপর সুমন মুহুরি, তারপর আছেন আমাদের নাসির ভাই আর সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, দেবজিৎ দাস আর আমার মিথুন চক্রবর্তী।
1: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান। ভালো থাকবেন, কথা হবে আবারও।
0: যাই হোক, তোমাদের ভালো থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি বিশ্বজিৎ পাল বিলোনিয়া থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমাকে একটি গান শুনিয়ে দেবেন, অনুসন্ধান ছায়াছবি থেকে। আর গানের কলি হচ্ছে, উঠো ওঠো সূর্যদেব, ঝিকি মিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া।
0: ওঠো ওঠো সূর্যাই রে। আর আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টা নিয়ে একটু বলুন। হ্যালো,
1: অনুষ্ঠানের
0: হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ
0: হ্যালো,
1: বলুন।
0: হ্যাঁ আমাদের অনুষ্ঠানের বিষয়টা নিয়ে একটু বলুন।
1: বিষয়টা কি ছিল সেটা তো আমি বলতে পারছি না।
0: আপনি কি রেডিও শুনছেন?
1: হ্যাঁ, রেডিও শুনছি।
0: তাহলে তো না শোনার কিছু নেই, কারণ আমরা প্রথম থেকেই অনুষ্ঠানের একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আর সেটা নিয়ে আলোচনা হয়েছে।
1: না, আমি তো ডায়ালে ছিলাম, তাই আমি এত মানে এত শুনতে পাইনি। আমি তো ডায়াল করছি, তো বিষয়টা
0: একুশ
1: বলুন না কি
0: হ্যাঁ
1: ছিল।
0: অনুষ্ঠান কিন্তু 21 মিনিট হয়ে গেছে, ডায়াল যখন করছিলেন ফাঁকে একটু শোনাই যেত। তো আজকের বিষয়টা ছিল বন্ধু, আমরা বন্ধু নিয়েই কথা বলছিলাম। আমরা আপনারা সবাই বন্ধু, ছোটরাও কিন্তু তাদের মতো করে তাদের সামনের কাউকে বন্ধু মানে বানাতে চায়।
1: হ্যাঁ,
0: বন্ধু
1: বন্ধু তো
0: প্রত্যেকের
1: আমাদের
0: প্রয়োজন,
1: সব
0: আর সেই
1: সময়, ছোট
0: বন্ধু নিয়েই
1: থেকে
0: কথা
1: বড়
0: বলছিলাম।
1: সবাই বন্ধু থাকা প্রয়োজন। আর আমরা বন্ধু না থাকলে আমাদের যে মনের কথা সেটা আমরা শেয়ার করতে পারি না।
0: সেই আজ তো অনেক রকমেরই বন্ধু পাওয়া যায়, আর
1: হ্যাঁ,
0: আমাদের মধ্যে আমরা যারা আসল বন্ধু থাকেন ওনাদেরকে আমরা খুব কম খুঁজে পাই, অনেক সময় আমাদের চোখে ধরাও পড়ে না, সেভাবেই চলে আমাদের দিন। আর ব্যক্তির সঙ্গে ব্যক্তির বন্ধুত্ব, দেশের সঙ্গে দেশের বন্ধুত্ব, সেটা একটা প্রয়োজনীয় জিনিস, সেটাই তো বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আজকাল মানুষের এখন মানে যে কি বলবো, আর মানে ডিজিটাল জগৎ হওয়ার সাথেও মানুষের যে বন্ধুত্বটা আগে যেরকম সম্পূর্ণভাবে মিল ছিল, সেটা এখন আর সেই মিলটা নাই। অভিন্ন ভাবে যে কোনো একটা দূরত্ব বজায় দিন দিন যাচ্ছে।
0: ঠিক তাই তো। হ্যাঁ, ডিজিটাল যুগে আমাদের মাধ্যমগুলো বেড়েছে বন্ধুত্ব, আমাদের ফেসবুকের অনেক বন্ধু আছেন, বিভিন্ন মাধ্যমের বিভিন্ন বন্ধু বান্ধব আছেন, কিন্তু সেই গভীরতাটা অনেকটাই কম, তাই?
1: হ্যাঁ, আগে তো একজনের সাথে একজনের দেখা হলে,
0: হ্যাঁ
1: সাক্ষাৎকার হলে,
0: আমরা
1: মানে যে একটা আলাপচার এটা হতো, সেগুলি এখন মানে একজনের সাথে একজন দেখা হলে বলছে তুমি ভালো আছো, আমি ভালো আছি, সে মানে আদান প্রদানটা বরাবরই কমে গিয়েছে।
0: তো ঠিক আছে, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: হ্যাঁ, নমস্কার, সবাইকে নিয়ে শুনতে চাই, আপনিও শুনবেন। নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: শুভ সকাল, আমি ধর্মনগর থেকে অবিনাশ করি।
0: হ্যাঁ বলুন।
1: তো আজকে বন্ধু নিয়ে কথা হচ্ছে, তো প্রথমে গানের কথা বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: তো আমি এরকম একটা গান নিয়ে এসেছি যাতে আমরা মানে একা থাকলে কিরকম দক্ষতা হয়। সেই আজকে সোনু নিগমের যেহেতু জন্মদিন, তো ওনারই কণ্ঠে একটা গান রয়েছে, একা থাকতে বড়ই কষ্ট লাগে।
0: আচ্ছা,
1: সেই গানটা শুনে দেবেন। আর দেখুন, আমাদের জীবনে বন্ধুর ভূমিকা কিন্তু অপরিসীম। সেটা আমরা নিজেকে ভালো রাখার জন্য হোক, বা কোনো ভালো কাজের জন্য হোক, বা যে কোনো মানে সময় কাটানোর জন্য আমাদের বন্ধু অতি প্রয়োজন। কারণ আর সে সাথে কিন্তু আমাদের বন্ধু বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু কিছু বিশেষ বিশেষতা মানে রাখলে ভালো হয়। কারণ দেখুন, অনেক সময় কি হয় যে আমরা যাকে বিশ্বাস করে করে ফেলি, আর অনেক মানে আমাদের কথাবার্তা বলি, কিন্তু অনেকে এরকমও রয়েছেন যারা সে আপনার সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে কিন্তু ওনারা কিন্তু আপনাকে আঘাত দিতে পারেন। সেই জন্য কিন্তু বন্ধু বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু নিজেকে একটু সতর্কতা থাকা দরকার।
0: অবশ্যই।
1: শুধু হ্যাঁ শুধু জায়গাটাকে বন্ধু বানিয়ে আর পরে নিজেই বিপদে পড়া যায়। সেই জন্য কিন্তু আমাদের বন্ধু এমন হতে হবে যে বিশ্বাসযোগ্য ব্যক্তিকেই আমরা ভালো বন্ধু হিসেবে গণ্য করতে পারি।
0: অবশ্যই অবশ্যই, ভালো একটা কথা বলেছেন, ভালো লাগলো। পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: অবশ্যই। আর আমার সাথে রয়েছেন অনুপ দা, রয়েছেন প্রেমজিৎ দা, রয়েছেন জহর দা, আশুতোষ দা, সঙ্গীতা দি, সতপা দি, আর বিশ্বজিৎ ভাই, আর রবীন্দ্র ভাই, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন, সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার মাতাজি।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি চিরঞ্জন গোস্বামী বলছি।
0: হ্যাঁ, কমলপুর থেকে। হ্যাঁ, ভালো আছেন তো?
1: আছি, সুস্থ সুস্থ নিয়ে আছি, একরকম আছি।
0: আচ্ছা।

0: এই আলোচনা করলে একটু আনন্দ পাই, একটু সবলতা আসে হৃদয়ে।
1: আমাদেরও ভালো লাগে আপনাদের মতো শ্রোতা বন্ধু ফোন যখন পাই।
0: তো আগেরটা গান শুনবো, আগে বলি গোপালের কণ্ঠে।
1: হ্যাঁ

0: Belem ne de?
1: Anılındı halim. Bunun yanısına hıçkırdı.
0: Goştu
1: Hıçkırdı.
0: bu kadar. Dikçe.
1: Kuşunlar alışına hıçkırdı. Bunun Osama'yı durdukça এই ধরনের যারা সবসময় সুখের সুখের সঙ্গী হয় ওনারই বন্ধু বন্ধু তো জীবনে অনেক আসলো গেল এর সময় এসে গেছে এখন আর অসময়ে হায় হায় আর নয়
0: সুসময়ে বন্ধু বটে
1: সংসারের
0: অনেকেই হয়।
1: হ্যাঁ সুসময় বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় আর নয়
0: আচ্ছা, গানের লাইন
1: অসময়কালে
0: বন্ধু এই গানখান
1: কখনো
0: আমি
1: আমার
0: পাচ্ছি
1: আছে
0: না।
1: কখনো আপনার আছে আচ্ছা গানটি যখন না পান তাহলে গোপালের মধ্যে একটা যুবকটি আপনার রুচি মতো শুনে যাবেন
0: আচ্ছা,
1: আপনার রুচি মতো
0: আমি হ্যাঁ আমি দেখছি।
1: শেষ সময়ে একমাত্র ঈশ্বর একমাত্র ঈশ্বর আর আপন বন্ধু
0: বন্ধু,
1: হয় না কেউ
0: হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তাই,
1: একমাত্র আত্মা আত্মা বন্ধু
0: একদম ঠিক কথা
1: হরে
0: বলেছেন।
1: কৃষ্ণ রাখি রাখি মাতাজি
0: হ্যাঁ, কিন্তু
1: প্রথম
0: আপনার আপনার
1: রাখে
0: হ্যাঁ আপনার পছন্দের এই গানখানি পেলাম না, আমি অন্য একটা গান দিচ্ছি।
1: আচ্ছা ঠিক আছে
0: হ্যাঁ,
1: ঠিক আছে
0: গোষ্ঠ গোপালের।
1: সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল শুভেচ্ছা রইল আপনার প্রতি রইল
0: ভালো থাকবেন,
1: নমস্কার
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো
1: হ্যাঁ
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি, কে বলছিলেন? হ্যালো, সুরের ভেলা। হ্যালো, হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
2: হ্যালো,
0: হ্যালো,
2: নমস্কার নিবেন ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার।
2: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ, ভালো আছেন?
2: হ্যাঁ ম্যাডাম, ভালোই আছি। আর অনেক চেষ্টার পর লাইনটা পেয়ে গেছি, আর আপনি এসেছেন, ভালো হয়ে গেছে মনটা একবার।
0: বাহ, ধন্যবাদ।
2: তো আজকে আপনি যে কথাটা রেখেছেন বন্ধু, অতি সুন্দর একটা কথা। কারণ বন্ধু তো রয়েছে, অনেক প্রকারের বন্ধু রয়েছে। তো যারা প্রকৃত বন্ধু তাদেরকে বন্ধু বলতে হয়, আর যারা সুসময়ে বন্ধু থাকেন আবার অসময়ে বন্ধু পাশে থাকেন না, ওনাদেরকে বন্ধু বলা চলে না। কারণ বন্ধু যদি হতে হয় তাহলে সুসময়ে হোক অসময়ে হোক বন্ধুর পাশে বন্ধু থাকতে হয়। আর আমার কাছে প্রকৃত বন্ধু হচ্ছে আকাশবাণী। কারণ এই আকাশবাণীর মাধ্যমে আমি ভালো থাকতে পারছি, সুস্থ থাকতে পারছি, মনকে ভালো রাখতে পারছি। তাই প্রকৃত বন্ধু আমার কাছে একমাত্র আকাশবাণী হয়ে রয়েছে। তো আমি এই আকাশবাণীকে পেয়ে অনেক ভালোই থাকতে পারছি আপনাদের কৈলাসর আকাশবাণীকে নিয়ে। কারণ প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শুনছি, আর এই আকাশবাণী কৈলাসরের মাধ্যমে মনটা ভালো রাখতে পারছি। তো এইভাবে আমি আশা করছি আপনাদের পাশে থাকবো বন্ধু হয়ে, আর আপনাদের সব সময় অনুষ্ঠানগুলি শুনবো।
0: ভালো থাকবেন।
2: তো আজকে আমাকে একটা গান শুনিয়ে দেবেন,
0: বলুন।
2: দাদা ঠাকুর ছায়াছবিটা কি, বাবুল সুপ্রিয়র কণ্ঠে। এই মাটিতে জন্ম পরে এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবে যতক্ষণ। সেই গানটি শুনিয়ে

শ্রোতা বন্ধু, আপনার সঙ্গে কথা বলতে বলতেই ফোনটা চলে গেছিল। আপনার পছন্দের গান পাঠাচ্ছি, আমাদের নেটওয়ার্কে সমস্যা হয়ে গিয়েছিল, তো চলে এসছে। এবারে আপনার পছন্দের গান পাঠাচ্ছি, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো, সুরের ভেলা থেকে বলছি। একটু স্পষ্ট করে বলুন, আমি শুনতে পাচ্ছি না।
1: নতুন করে করবো ঠাকুর খুশি বিমানে এলো।
0: নতুন করে
1: নতুন করে করবো ঠাকুর খুশি বিমানে এলো,
0: নতুন করে এলো ঠাকুর।
1: হ্যালো,
0: হ্যাঁ, আমি দেখছি, খুঁজে দেখছি।
1: আজকাল তো বন্ধু মিলে কোথাও না যাচ্ছি,
0: হুম হুম
1: সম্ভাবনা
0: হুম
1: সময় আসে ভালো।
0: হ্যাঁ, কিন্তু আমি নতুন করে গর্ব ঠাকুর। হ্যালো, আপনার পছন্দের গান এটা কি? আমি নতুন করে গর্ব ঠাকুর, এটাই তো? ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। বস, হ্যাঁ বলো। ঠিক আছে, সময় তো আছে। বন্ধু বন্ধু নিয়ে বললে বলতেই পারেন, আজকের অনুষ্ঠানটা বন্ধু।
1: সময় নয় আর কি, এটা বললে মানে গানগুলো শুনতে পারবো না আর কি।

বন্ধু মানেই ভালোবাসা, বন্ধু মানেই সুখ, বন্ধু মানেই আনন্দেতে ভরে উঠি বুক। হ্যাঁ শ্রোতা বন্ধু, একেবারেই ঠিক কথা। বন্ধু এমন বন্ধু কাছে পেলে অবশ্যই আর দুঃখ পেতে হয় না। তো ঠিক আছে, আমরা বন্ধু নিয়ে কথা বললাম, গান শুনলাম, এবারে সুরের ভেলার একেবারেই শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি বিদায় নেবার পালা এবার সুরের ভেলা থেকে। তো কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 সপ্তসুর উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান।

বেজে 30 মিনিটে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা। 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 6:00 গান 2:05 15:00 মনসা মঙ্গল। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসর, 6:30 মনসা মঙ্গল। 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভব। 8:30 মিক্স মেলোডিজ। 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি 9:15 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

সপ্তসুর অনুষ্ঠানে শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় গান, এতে আজ শুনলেন আসামের গান আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন হিন্দি ছবির গান, আজকের ছবি 1942 এ লাভ স্টোরি, প্রথম শিল্পী কুমার শানু।

শুনছেন 1942 এ লাভ স্টোরি ছবির গান। গানখানির শিল্পী ছিলেন কুমার শানু। এবারের শিল্পী কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি।

0: শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ শুনলেন একই ছবির গান। আজকের ছবি ছিল 1942 এ লাভ স্টোরি, আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। राज्यसभा में आज लोक परीक्षा अनुचित साधन रोक

গানখানির শিল্পী ছিলেন অনুপ ঘোষালেরই সঙ্গে শেষ হলো আমাদের বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। এতে আজ শুনলেন সমর্পিতা ছবির গান, আকাশ পানি কৈলাসহর।

আকাশ পানি কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 52 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় পক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যন্তরমন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলা বারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আটজনের প্রাণহানি, ইরানেও নতুন করে মার্কিনি আক্রমণ, মিশরের বন্দরেও হামলার খবর।

0: ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সকালে ১১টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা, গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনাজয়ী প্যারা অ্যাথলিট দিলীপ গাভিত এবং রূপজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি দাবি করেন। অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটি সদস্যদের জন্য নির্ধারিত। সভার কার্যক্রমে বিঘ্ন ঘটানো সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী।
1: आप सबसे आग्रह किया है कि सदन में प्रश्नकाल के अंदर सदन को बाधित नहीं करें। प्रश्नकाल महत्वपूर्ण समय होता है, सदस्यों को सवाल उठाते हैं, सरकार की जवाबदेही होती है। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन की कार्यवाही 8:00 बजे तक के लिए स्थगित की जाती है।
0: অধ্যক্ষের বারংবার অনুরোধ সত্ত্বেও হৈহট্টগোল চলতে থাকায় শ্রী বিড়লা দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি আজ উপস্থাপন করবেন। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তারা সংশোধনী প্রস্তাব আনতে পারেন। উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাশ হয়েছে। বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অনিয়ম রুখতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইন ২০২৪ সংশোধন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাবাস, ১০ কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এছাড়া অপরাধের তদন্ত এফআইআর দায়ের হওয়ার ২ মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট দাখিলের পর ৩ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে রাজ্যসভায় শূন্যকাল বা জিরো আওয়ার চলাকালীন কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চেয়ে পাঠান। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা বলেন, বিরোধীদের একমাত্র লক্ষ্য হল সভার কার্যক্রমে ব্যাঘাত ঘটানো। প্রকৃত কোনো ইস্যু নেই বলেই বিরোধীরা এ নিয়ে অহেতুক রাজনীতি করছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এরপর কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াক আউট করে। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলা বারুদের হিসেব বা অ্যামুনিশন লগ সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার উল্লেখ করে আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। আন্দোলনের সময় পেলেট গানের আঘাতে যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ১১.৫% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল ১৪.২৭%। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৫৩%। ভোটগ্রহণ চলবে সন্ধে ৬টা পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ছত্তিশগড়ের বস্তারে দশেরা উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৬৪ সদস্যের এই দলে বিশিষ্ট আদিবাসী যুব শিল্পী ও বস্তারের পদ্মশ্রী প্রাপকরা রয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই সেখানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর সমুদ্র প্রদক্ষিণ অভিযানের মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। শ্রী সিং বলেন, IASV ত্রিবেণীতে সমুদ্রপথে তাদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, এই দল শুধু সমুদ্র জয় করেনি, বরং মহিলাদের জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে।
2: अपने इस अभियान से मैं कह सकता हूं कि केवल आपने समुद्र को ही नहीं जीता है, आपने उस सारी रूढ़ियों को भी पराजित किया है जो कभी कहती थी हमारी बेटियां ऐसे कठिन सैन्य अभियानों का हिस्सा नहीं बन सकती। आपने सिद्ध किया है फिजिकल

0: एबिलिटी, मेंटल टफनेस और लीडरशिप क्वालिटी, इसी जेंडर की मोहताज नहीं होती।
1: ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর একটি স্পেশাল পারপাস কোম্পানি গঠন করা হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রকল্পের কাজ। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন কোম্পানি ও শিল্প খাতের প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিনিয়োগ বান্ধব নীতি, শক্তিশালী পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিষয়গুলি তুলে ধরেন। তাইওয়ানের প্রতিনিধিরা ভারতে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অন্ধ্রপ্রদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করতে সম্মত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্র উপকূলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে 2 শিশুসহ 8 জন নিহত। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাশিয়ার সম্ভাব্য হামলা চালানো নিয়ে গতকালই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন সেনাবাহিনী গতরাতে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের হামলার জবাবে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র বহু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের কেশম দ্বীপে উদ্ধারকাজ চলছে। খুজেস্তান প্রদেশের 4টি শহর আহওয়াজ এবং বন্দর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। একই ধরনের শব্দ শোনা গেছে বমুসি, কিস দ্বীপ এবং হরমুজ প্রণালীর কয়েকটি জায়গা থেকেও। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যেই মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, তবে হামলা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে মিশর আঞ্চলিক স্তরে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। 38 বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে মোট 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন। স্কোয়াশে ভারতের পুরুষ দল বিশ্ব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার 5ম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতের মহিলা দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 1-2 গেমে পরাজিত হয়েছে। এদিকে ফ্রান্সের পুরুষ দল 26 বছরে প্রথমবার বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে নজির করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন দেশাত্মবোধক গান মাতৃবন্দনা অনুষ্ঠানে। শিল্পী কলকাতা ইয়াত কেরিয়ার।

ইংরেজি মাঠে 1862 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স মাত্র 17 বছর, তখন তিনি কিউবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। স্প্যানিশ সরকার তাকে নির্বাসন দণ্ড দেয়। দেশকে ভালোবাসার অপরাধে অপরাধী কিশোর হোসে মাটেকে জীবনের অধিকাংশ সময় দেশান্তরী হতে হয়। 12 বছর নিউ ইয়র্ক শহরে থাকেন। দেশান্তরী অবস্থায় তিনি 70টির মতন কবিতা, গীতি কবিতা ও উপন্যাস রচনা করেন। স্প্যানিশ ভাষায় তার অসীম দক্ষতা ছিল। নির্বাসন দণ্ড ভোগের পর 42

শুনলেন ছোটদের গান, আকাশ পানি কৈলাসহর। এবারে শুনবেন মনসা মঙ্গল, আজকের পর্ব ডিঙা ভাসান। শিল্পী পীয়ূষ দেবনাথ এবং সহশিল্পীবৃন্দ।

শুরু হচ্ছে মনসামঙ্গল গান। আজকের পর্ব ডিঙা ভাসান, পরিবেশনায় ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস ও তার দল।

0: শুনলেন মনসামঙ্গল গানের ডিঙা ভাসান পর্বটি। শিল্পীরা ছিলেন ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস, গীতেশ শীল, মনমোহন বৈদ্য, বেবী শুক্লবৈদ্য, সরস্বতী শীল ও গুরুপদ দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর।
2: শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘরগৃহস্থিতে কৃষকভাদের সাথে সাক্ষাৎকার এবং কৃষি আলোচনা রয়েছে। আন্তঃকৃষি আমন ধানের এই নিয়ে আলোচনা করবেন। ছটা বেজে 30 মিনিটে শুনবেন মনসা মঙ্গল গান, লখাই বিপুলার জন্ম, পরিবেশনায় ইরেশ মালাকার ও ওর সহশিল্পীরা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক বুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হয়।

7:35। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ 7:45। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং 7:55। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন আলোচনা অনুষ্ঠান। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি, শিল্পী গঙ্গাচরণ বিশ্বাস এবং স্বপ্না চক্রবর্তী। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মধুপন্থী রাগের সেতার বাদন, শিল্পী পণ্ডিত মলিলাল লাগ। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নবনীতা সেন। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, আপনার পরিচয় খান দিলাউকা।
2: নমস্কার, আমি শ্রী প্রতীক দে, একজন কৃষিবিদ।
1: আচ্ছা, তা আজ কি তা লইয়া আলোচনা করতা?
2: আজকে আমরা আলোচনা করব আমন ধানের আন্তঃপরিচর্যা বা ইন্টার কাল্টিভেশন।
1: আচ্ছা, আমন ধান তো খাটনের মধ্যপথ চলের, খাটনের সামনেও সময় আই পড়ে। আচ্ছা, কইন দাও
2: তো, আমার অনেক কৃষক ভাই বোনেরা সাধারণত এরকম ভাবেন যে চারা গাছ লাগানোর পর আমাদের আর তেমন কোনো কাজ নেই, আর আমরা লাস্টে গিয়ে শুধু গাছটাকে কেটে
1: ধান।
2: কিন্তু না, বাস্তবে ধানের ভালো ফসল প্রায় অর্ধেকটাই নির্ভর করে ভালো
1: পরিচর্যার
2: উপর।
1: অবশ্যই
2: তো চারা গাছ লাগানোর থেকে শীষ বের হয়ে আমার আসা অবধি যে যে বিভিন্ন ধরনের কাজ আমার মাঠের মধ্যে করতেই হবে, সেইগুলোকে আমরা বলছি আন্তঃপরিচর্যা বা ভালো পরিচর্যা আমন ধানের। এর মধ্যে কি কি আসে? 1 নম্বর, আগাছা দমন। তারপর আসে ভালো জলের ব্যবস্থাপনা করা, সার প্রয়োগ এবং ফাঁকা জায়গাতে আবার চারা গাছ পুনরোপণ করা। যে জায়গাতে গাছগুলো আমরা লাগিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেই গাছগুলো স্থাপন হতে পারেনি বা মারা গেছে, সেই জায়গাতে আমার ফাঁকা জায়গাতে

0: পুনঃস্থাপন করতে হবে,
1: আচ্ছা
0: বিভিন্ন রোগ পোকার নিয়মিত পর্যবেক্ষণ ও দমন, এইসব জিনিস আসছে আমার পরিচর্যাতে। ফলে এর ফলে এতগুলা জিনিস মিলে আমার একটা ভালো পরিচর্যা করলে অর্ধেকের বেশি আমি আমার উৎপাদন বৃদ্ধি করতে পারবো, এটা বোঝাই যাচ্ছে।
1: আচ্ছা
0: তাহলে শুরু করি আগাছা দিয়ে। আগাছা দমন করা এত কেন জরুরি? আগাছা গাছের সাথে সবসময় একটা প্রতিযোগিতাতে আছে, গাছের খাবার নিয়ে প্রতিযোগিতা করছে, গাছের থাকবার জায়গা নিয়ে প্রতিযোগিতা করছে, আলো নিয়ে প্রতিযোগিতা করছে, এবং সেই সাথে পুষ্টি নিয়েও প্রতিযোগিতা করছে। এবার আগাছা যদি মাঠে থাকে তাহলে গাছের পুষ্টি সব আগাছা খেয়ে নেবে, আলোর বেশিরভাগ শতাংশই
1: তারা কাড়িয়ে নিব,
0: ওরা কেড়ে নেবে। তো এরকম করলে দেখা গেছে যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে একটা মাঠে যদি আগাছা থাকে আর একটা মাঠে যদি আগাছা না থাকে, তাহলে যেখানটায় আগাছা নেই সেখানে বা যেখানটায় আগাছা, যে মাঠে আগাছা আছে, যে মাঠে আগাছা আছে সেখানে আমার অর্ধেক মানে 50% বৃদ্ধি কম হয়েছে, কম ফলন এসছে, কিন্তু যেখানে আগাছা নেই সেখানে 50% আমার বেশি ফলন এসছে। তো ধান গাছের ক্ষেত্রে প্রথম 40 থেকে 45 দিন আমার আগাছা দমন করে রাখতেই হবে,
1: আচ্ছা
0: কোনোভাবেই মাঠের মধ্যে আগাছা আসতে দেওয়া যাবে না।
1: আচ্ছা ও গাছ গুণ কিতা হয় জানি দাদাবু, ও যে সারুর ফাইলা ধান গাছ বড় আত্মনে গাছ হয়ে যাব গিয়া বড়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক। ফলে ঘাস বড় হয়ে গেলে কি হবে, ঘাস সব সূর্য, যে গাছ শক্তি পায় সূর্য থেকে, তো সব সূর্য আলো পড়বে এসে ঘাসের মধ্যে, আর আমার নিচে পড়ে থাকবে আমার ধান গাছটা, ধান গাছে কোনো সূর্য আলোই পাবে না, তাহলে বড় হবে কিভাবে? তাহলে বুঝে যাচ্ছে। তো আমরা নিড়ানি দিয়ে প্রথম 20 থেকে 25 দিনের মাথাতে আমরা নিড়ানি দিয়ে আগাছা দমন করতে পারি। তাছাড়া বিভিন্ন যান্ত্রিক উপায়ও আছে, আমাদের অফিস, এগ্রিকালচার অফিস বা কেবিকে, ওরা এইসব সাহায্য করে সাধারণত, ওদের কাছে মেশিনগুলো থাকে, কোন উইডার বা মেকানিক্যাল হ্যান্ড উইডার, এইসবে ওদের থেকে আমরা সাহায্য নিলে, সাহায্য নিয়ে আমাদের এই আগাছা দমন আমরা করতে পারবো। আর এই ওই মেকানিক্যাল উইডার দিয়ে আমরা যদি ঘাসকে দমন করি তাহলে এই উইডিং করার সময়ে মাটিটাও খুলবে, মাটিটাও আলগা হবে, ফলে মাটি অতিরিক্ত বাতাস অক্সিজেন পাবে, শিকড়গুলো আরো ভালো করে পুষ্টি সংগ্রহ করে গাছগুলোকে আরো ভালো উৎপাদনে সাহায্য করবে। এবারে ধান গাছে জলসেচের জল কতটুকু রাখতে হবে, অনেক কৃষক ভাই বন্ধুরাই বলে যে সব সময় জল রাখা দরকার মাঠের মধ্যে, কিন্তু বিভিন্ন গবেষণা করে এরা দেখা গেছে যে সব সময় জল জমিয়ে রাখতে হবে না ধান মাঠের মধ্যে। আমাদের বেশি না, 2 থেকে 5 সেন্টিমিটার জল প্রথম যে সময় গাছটা আমি লাগাবো এর প্রথম 10 থেকে 20 দিন আমার জল রাখতে হবে, তাও বেশি না, 2 থেকে 5 সেন্টিমিটার জল জমিয়ে, জমানো জল রাখতে হবে মাঠের মধ্যে। তারপর থেকে আমার জল জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই।
1: আচ্ছা জল যদি থাকে ছাড়িয়ে দিলে হইব?
0: হ্যাঁ।
1: আচ্ছা
0: তো জল আমি দিলাম, 2 থেকে 5 সেন্টিমিটার জল দিলাম, জল দেওয়ার পর জলটা তো আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে মাটির মধ্যে যখন চুলের মতো, ঠিক চুলের মতো যখন মাটিতে আমরা ফাটা দেখতে পারবো তখন আবার জল দিতে হবে 2 থেকে 5 সেন্টিমিটার। তো আমরা বুঝে গেলাম যে কখন জল দিতে হবে।
1: আচ্ছা
0: সবসময় জল জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা 2 থেকে 5 সেন্টিমিটার জল দেবো, তারপর লক্ষ্য করব জল শুকিয়ে কখন মাটির মধ্যে চুলের মতো ছোট ছোট ফাটা আসছে, তখন আবার
1: জল
0: জল জল দিতে হবে। এটাই হলো ধান গাছের জল দেওয়ার নিয়ম। কম জল লাগবে, খরচাও কম আসবে, মোটর কম চলবে তো খরচাও কম আসছে, আর অতিরিক্ত জল যদি জমে তাহলে অতিরিক্ত জলকে আমার ড্রেন করে মাঠ থেকে বের করে দিতে হবে, অতিরিক্ত জল রেখে কোনো লাভ নেই। এই লাভ কি, আমার অতিরিক্ত জল না দেওয়া কি লাভ হবে? আমার যে জলের লেভেলটা মেনটেন করার জন্য বলা হয়েছে, মেনটেন এই লেভেলটা মেনটেন করলে আমার যত জল জমে থাকবে মাঠের মধ্যে রোগও তত বেশি আসবে। তো এরকম মেনটেন করলে রোগটাও কমবে মাঠের মধ্যে, বিভিন্ন রোগ হয়ে গেছে। তাছাড়া আমার যে বিভিন্ন পুষ্টিগুলা ভালো করে গাছ শিকড় দিয়ে তুল

0: উঠতে পারবে,
1: হুম
0: অক্সিজেনও পাবে। জল জমে থাকলে শেকড় অক্সিজেন পাচ্ছে না, কিন্তু জলটা চলে গেলে আবার বাতাস ঢুকবে মাটিতে, তো শেকড় অক্সিজেনও পাবে।
1: মানে একটার সঙ্গে আরেকটার খুব মানে একটা সম্পর্ক আছে,
0: সম্পর্ক আছে।
1: ওটা কম হইলে ওটা বেশি হইতে লাগবো, ওটা বেশি হইলে ওটা বাড়াইতে লাগবো, ও করিয়া ভালো মানে ফসল পাওয়া যাইতে পারে।
0: হ্যাঁ, এইবারে কৃষক ভাই বোনদের সবচেয়ে বড় যেটা সমস্যা থাকে হলো ধানের মধ্যে রূপ পোকা। তো রূপ পোকার কথা বলতে গেলে আমি সবচেয়ে প্রথম বলবো যে নিজেই কৃষক বন্ধুদের নিজেই নিজে ডাক্তার হতে হবে।
1: আচ্ছা,
0: ডাক্তার কি করে? ডাক্তার হলো পর্যবেক্ষণ করে যে রোগ কি কি সমস্যা আমার হয়েছে। তো আমি কৃষক ভাই বন্ধুদের সবচেয়ে প্রথমেই বলবো যে সপ্তাহে অন্তত হলে 1 থেকে 2 বার মাঠে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে মাঠের মধ্যে কোনো রোগ আসছে কি, কোনো পাতা হলুদ হচ্ছে কি, কোনো জায়গাতে কোনো পোকা পোকা উঠতে থাকে। আপনি মাঠে দিয়ে হেঁটে যখন যাবেন আইল দিয়ে, তখন যে পোকা গাছে আপনার পোকা পোকা উড়াউড়ি করছে, তো দেখতে হবে বেশি পোকা হয়েছে কি না পোকা কমই আছে।
1: আচ্ছা,
0: তো পোকার কথা বলতেই আমার সবচেয়ে প্রথম বলতে হয় ইটিএল বা ইকোনমিক থ্রেশোল্ড লেভেল। এটা হলো মানে কতটুকু পোকা হলে আমি ঔষধটা দেব।
1: আমারও প্রশ্ন আছিল ওটাও, যে ও যে হইলে আপনি উড়াউড়ি করেন, ও উড়াউড়ির মাঝে যে তারা ক্ষেত কি ক্ষেত শেষ করিলেই তো না, ওটাও তো আমরা জানলাম না।
0: হ্যাঁ,
1: তো আচ্ছা হই না,
0: তো এই ইকোনমিক থ্রেশোল্ড লেভেল হলো আমার প্রতি স্কোয়ার মিটারে, আমার স্কোয়ার মিটার 1 স্কোয়ার মিটার, 1 স্কোয়ার মিটার, প্রতি স্কোয়ার মিটারে কতটা পোকা আমি মানে আমার খালি চোখে নজরে কয়টা পোকা দেখলে আমি ঔষধ স্প্রে করব।
1: আচ্ছা,
0: সাধারণত 4 থেকে 5টার নিচে, মানে 1-2টা পোকা যদি 1 স্কোয়ার মিটারের মধ্যে আমরা দেখি, তাহলে আমার ওষুধ প্রয়োগ করার এখনো কোনো প্রয়োজন নেই, আমার ক্ষতি এতটা করতে পারবে না ওরা, আমার ফলন ভালোই আসবে। কিন্তু 5 থেকে বেশি যদি আমার পোকার পরিমাণ হয় প্রতি স্কোয়ার মিটারে, তখন আমার কীটনাশক ব্যবহার করতে যেতে হবে। কীটনাশক সবসময়ই পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না। আর আজকের দিনে যেখানে আমরা জৈবিক চাষের দিকে এগোচ্ছি, সেখানে আমার বিভিন্ন ধরনের নিম অয়েল বা গরুর চেনা এইসব বা বিভিন্ন বায়োলজিক্যাল আছে, যেমন ট্রাইকোডার্মা, ট্রাইকোগ্রামা, এইসব আমাদের দিকে ধাবিত হতে হবে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট রোগ পোকার মধ্যে হলো স্টেম বোরার ধানের মধ্যে, বা ধানের মাজরা পোকা আমরা সাধারণত বলা হয় মাজরা পোকা। সেটা কি করে? ধানের যে গাছ কাণ্ডরা থাকে, কাণ্ডর নিচে ও ছিদ্র করে দেয়। তো ছিদ্র করার কারণে আমরা কিভাবে বুঝব যে স্টেম বোরার বা ধানের মাজরা পোকা হয়েছে? সাধারণত ছোট গাছের মধ্যে গাছের মাঝখানের যে পাতাটা সেটা শুকিয়ে যায় বা মরে যায়, সেটাকে ডেড হার্ট বলে আমরা অনেক সময় বলি।
1: আচ্ছা,
0: বা যে ধান গাছের মধ্যে শীষ চলে এসছে বা বীজ, ধানের বীজ যেটা বলি শীষ চলে এসছে, সেখানটায় ধানের শীষটা সাদা হয়ে যাবে এবং দানাগুলা হবে না। তো সেরকম লক্ষণ যদি আমরা গাছের মধ্যে দেখি, তাহলে বুঝবো যে স্টেম বোরার বা মাজরা পোকা আক্রমণ করেছে। তো জৈবিকভাবে আমরা কিভাবে ধানের মাজরা পোকাকে আমরা দমন করতে পারবো? সবচেয়ে প্রথম মাঠের আইল পরিষ্কার রাখুন, কোনো আগাছা যাতে না থাকে। আগাছার মধ্যে এই মাজরা পোকা ডিম পাড়ে এবং সেখানেই ওরা বসবাস করে, ওদের বংশবৃদ্ধি করে। তো মাঠ তো পরিষ্কার রাখবেনই, আইলও পরিষ্কার রাখতে হবে যাতে পোকাদের ঘর বাড়ি যাতে সব নষ্ট হয়ে যায়। 2 নম্বর হলো বিভিন্ন বাজারে ফেরোমন ফাঁদ পাওয়া যায়। এই ফেরোমন ফাঁদ দিলে কি হয়, ফেরোমনের গন্ধে ওরা ওই পোকাগুলো আকৃষ্ট হয়ে সেই ফাঁদে গিয়ে পড়ে ওরা মারা যায়। এটাও জৈবিক পদ্ধতি, প্রতি হেক্টরে 20-25টা, আর কানি প্রতি বেশি না, মাত্র 5টা। 5টা ফেরোমন ট্র্যাপ আপনি লাগিয়ে দিলে জৈবিক পদ্ধতিতে আমার মাজরা পোকা দমন করতে আমরা পারবো।
1: আচ্ছা, ও মাজরা পোকা ছাড়া আর কোনো পোক এর দমন ওটা দিয়ে ওই তো নাই নানি?
0: না,
1: ও মাজরা পোকাও শুধু ওটার মধ্যে দমন করা যায়।
0: বিভিন্ন বিভিন্ন পোকার বিভিন্ন দমনকারীও পোকা থাকে বা জীব থাকে, যাদের দিয়ে আমরা ওই পার্টিকুলার একটা পোকাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো সেটাও আমরা বলছি, বা আপনার আশেপাশে যেই কৃষিবিদরা আছেন, অফিসার বলুন, দাদাবাবুরা বলুন, যারা এগ্রিকালচার অফিসার থাকেন, ওদের সাথে

0: কথা বললেই
1: বুঝাই।
0: হ্যাঁ
1: আচ্ছা
0: আপনাদেরকে বলে দেবে যে কোনটা ইউজ করতে হবে। এইবারে ব্রাউন প্ল্যান্ট হপার, ব্রাউন প্ল্যান্ট হপার বা বিপিএইচ, সেটা গাছের গোড়া থেকে শোষ রোষণ করে, গাছের যে রস থাকে সেটাকে শোষণ করতে থাকে গাছের গোড়ার থেকে। কি করে বুঝবো যে আমার মাঠের মধ্যে ব্রাউন প্ল্যান্ট হপার হয়েছে? হঠাৎ করে মাঠের জমির মাঝখানে একটা জায়গাতে পোড়া পোড়ার মতো দেখতে পাবো যে মাঝখানে গোল করে একটা জায়গা পুড়ে গেছে,
1: আচ্ছা
0: বার্ন হয়ে গেছে,
1: আচ্ছা
0: জ্বলে গেছে আমার মাছের মাঠখানে হঠাৎ করে। তো গাছগুলো শুকিয়ে হঠাৎ করে বাদামি হয়ে যায়। তো সেইখানটায় আমরা কিভাবে জৈবিকভাবে এটার ইয়ে করতে পারবো, হলো অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করা যাবে না। প্রথমেই বলেছি ইউরিয়া সার, আমরা সার যতটুকু বলা হচ্ছে ততটুকুই আমাদের ব্যবহার করতে হবে। বেশি দিলে এইসব রোগ পোকা আরও বেশি করে আসবে, কারণ যত বেশি ইউরিয়া দেব গাছ তত বেশি নাইট্রোজেন পাবে, গাছ তত তত বেশি রসালো হবে, মোটা হবে, রসালো হবে। যত বেশি রসালো হবে তত বেশি পোকা আরও বেশি আক্রমণ করবে,
1: আচ্ছা
0: রোগ পোকা তত বেশি আক্রমণ করবে। যে পোকা কিনা রস খায় গাছের,

0: তত বেশি রসালো হবে, মোটা হবে, রসালো হবে। যত বেশি রসালো হবে তত বেশি পোকা আরো বেশি আক্রমণ করবে, রোগ পোকা তত বেশি আক্রমণ করবে। যে পোকা কিনা রস খায় গাছের, সেই গাছে যদি রস বেশি হয় তাহলে সেই পোকা আসবেই। তো সেখানটায় আমার অতিরিক্ত ইউরিয়া কোনোদিনই আমার ব্যবহার করতে পারবো না। যতটুকু বলা হয়েছে ততটুকু আমার ইউরিয়া ব্যবহার করতে হবে, 10 কেজি প্রতি হেক্টর, 10 কেজি প্রতি কানি কানি
1: কানি।
0: হ্যাঁ, জল জমতে দিতে পারবো না, সেচ এমন ভাবেই করতে হবে। প্রথমে আমরা বলেছি জলের কিভাবে রাখতে হবে, জল জমিয়ে রাখলেও সেইসব রোগ পোকা ওরা টেনে টেনে আনবে। তাছাড়া কিছু বন্ধু পোকা আছে আমাদের, যেমন ফড়িং, মাকড়সা, এইসব পোকা হলো আমাদের বন্ধু উপকারী পোকা, এবং ওরা এই বিপিএইচ বা ব্রাউন প্ল্যান্ট হোভারকে খেয়ে মেরে আমার গাছকে রক্ষা করে রাখে। তো এইসব পোকাও আমার মাঠের মধ্যে থাকলে ওদেরকে আমরা মারবো না।
1: আচ্ছা,
0: মাকড়সা, ফড়িং এইসব যদি থাকে আমার মাঠের মধ্যে তাহলে মানে ওরা আমার রোগ দমন করতে, রোগ পোকা দমন করতে সাহায্য করবে।
1: আচ্ছা, তো হ্যাঁ কোন,
0: তারপর গান্ধী পোকা আছে, সবাই জানি আমরা গান্ধী পোকা। গান্ধী পোকা কি করে, গান্ধী পোকা আমার ধান আসার পরে, শীষ থেকে ধান আসার পরে ওরা ধানে বসে, ধান থেকে ওরা রস টেনে খায়। মানে আমার ধান যেটা আসবে সেখানে আমার চাল পাবো না, সুচা ধান আসবে, তো সেখানটায় আমার আগাছা পরিষ্কার করতে হবে। তারপর ইয়ে করতে পারি আমি, আমার একটা রশি রশি নিয়ে রশির মধ্যে আমি কেরোসিন তেল লাগিয়ে সেই রশি দুপাশে ধরে পুরো মাঠে যদি আমি টান দিই তাহলে আমার পোকাগুলা অনেক উড়ে উড়ে চলে যাবে, বা যারাই কেরোসিনের সংস্পর্শে আসবে গন্ধ পেয়ে পোকাগুলা মারা যাবে।
1: আচ্ছা আচ্ছা, ওটা তো বালা বুদ্ধি। না হইলে গান্ধী ফুক গইন কত বড় বড় ফুক, ওতারে কিলা মারবা আপনি? ওতারে মারনের লিগে মনে হয় বন্দুক একটা লাগবো, কিছু বন্দুক যে ওটা আছে, বন্দুক কিবা লাগবো। আচ্ছা,
0: তাহলে কিভাবে আমরা গান্ধী পোকা দমন করতে পারবো?
1: আচ্ছা,
0: আর প্রয়োজন ছাড়া কোনোভাবেই কীটনাশক ব্যবহার আমরা করব না, কৃষি দপ্তরের সুপারিশ অনুযায়ী আমরা সবসময় কীটনাশক বা এইসব ব্যবহার করব।
1: আচ্ছা, আমার এক কথা মনে হয়েছিল দাদাবু, ও যে আমরা ধান গাছ লাগাইলাম, ধরুন 10-15 দিন গেল বা 20 দিন গেল, এরপরে আমরা গরুর সেনারে ফুক ধরছে না, বা 1 মাসও হইল গরুর সেনারে হালকা করিয়া যদি আমরা তুরা তুরা স্প্রে করিয়া করিয়া দিলাই, তো ওটা কি তা ভালো হইতো না, যে রোগ পোকা আইলো না?
0: একদম ঠিক বলেছেন।
1: আচ্ছা, ও আরও ধরুন 15 দিন গেল, ও হালকা করিয়া আবার তুরা সেনা ছিটিয়ে ছিটিয়ে যদি দিয়া দিই, ওটা আমার মত আর কি।
0: এখন
1: আপনারা দাদাবাবুরা কিটা কইবা ওটা তো আর আমি জানি
0: না। এটা একদম আমরা করতে পারি, প্রতি 10 লিটার জলে 1 লিটার চেনা মিশিয়ে আমরা এই 25
1: হালকা করে
0: স্প্রে করে আমরা দিতে পারি। এটা খুবই উপকারী,
1: আইলো না কিন্তু ওটা একটা দিয়া দিলে মানে আমার মনে হয় যেও ফুকাই তো আসিল ওটার গন্ধে কিবা যাইব গিয়া, এরপরে থুরা গুফর গুলিয়া ওটা যদি দিয়া দিয়া দিন, হয়তো এই গুফরে গাছেরও লাভ হইল ফুকও আইলো না। আমার এটা মনে হয় আর কি, আমি অনেক কৃষক ভাইয়ের লগে দেখা হইলে এটা আমার আমার পরামর্শ, আমি অনেক সময় তার সঙ্গে গল্প করি বা শেয়ার করি ওসব পরামর্শ।
0: একদম ঠিক বলেছেন আপনি।
1: তো আর কিটা আলোচনা আছে কোনছেন দাদু?
0: এইভাবেই আজকে আমি আমার যা বললাম তাকে আমি আরেকবার আমি বলছি যে কৃষক ভাই বন্ধুদের, এবং সবসময় আমি এটাই বলে থাকি যে প্রথমে পর্যবেক্ষণ করে দেখবেন মাঠটাকে ভালো করে, তারপর একটা সিদ্ধান্তে আসবেন, এবং তার যদি প্রয়োজন থাকে তবেই পরামর্শ করে কীটনাশক বা এইসব ব্যবহার করবেন, এবং প্রত্যেক সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার মাঠে পর্যবেক্ষণ করবেন ভালো করে, অযথার কোনো ওষুধ ব্যবহার করবেন না, এবং ওই ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল যেটা বললাম যে প্রতি স্কোয়ার মিটারে 5 থেকে 6টার বেশি পোকা দেখলে তবেই ওষুধের দিকে আপনারা যাবেন। তাছাড়া বিভিন্ন গরুর চেনার কথা বলা হলো, তারপর ফেরোমন ফাঁদের কথা বলা হলো, তারপর কেরোসিন লাগিয়ে দড়ি দিয়ে টান দেওয়ার কথা বলা হলো, তারপর আগাছা দমন এবং জল সঠিক পরিমাণে রাখা মাঠের মধ্যে, এইসব একদম ভালো করে আপনারা বারবার এটা মনে রাখার চেষ্টা করবেন।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবাবু, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমন দানের লেগি। তো আপনারে অনেক অনেক ধন্যবাদ, আসর শেষ করিয়া গান শুনতে শুনতে।

ঘর গৃহস্থির আসর এখানেই শেষ হল। আকাশবাণী কৈলা শহর, এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি মনসা মঙ্গল গানে। আজকের পর্ব লখাই বিপুলার জন্ম, পরিবেশনায় ইরেশ মালাকার ও সহশিল্পীরা।

0: মনসা মঙ্গল গান। আজকের পর্ব লখাই বিপুলার জন্ম। অংশগ্রহণে কৈলাসহর ফুলতলির ইরেশ মালাকার ও সহশিল্পীরা।
1: জয় জয় অশ্বনা সহিত মনসা দেবী সানন্দে।

0: মনসা মঙ্গল গান শুনলেন পর্ব লখাই বিপুলার জন্ম। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর ফুলতলির ইরেশ মালাকার, নিবারণ মালাকার, সত্যেন্দ্র মালাকার, বিনন্দ দেবনাথ, অজিত মালাকার, বিজয় মালাকার, রূপন মালাকার ও প্রিয়া মালাকার।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30 মিনিটে।
0: মনসামঙ্গলের পরবর্তী পর্ব ধন বদল।

0: के काफ लैब एवं KLDB के लैब से उचित दाम पर ले सकते हैं। प्रधानमंत्री जी के कुशल नेतृत्व में कृषि और पशुपालन के समन्वित विकास से भारत आत्मनिर्भर बन रहा है और सरकार किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध है।
1: আকাশবাণী কৈলাসহর এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
2: আকাশবাণী আগরতলা যতন ফ্যাশিং খাক হামিয়া ফারে তা বুক চেং জাগ তিনি নিয়ে সানজা চোরানি ককবরক পান্দা তিনি
3: পইলা অনক নাবাইডি
2: হাবানি কক পান্দাও গুরু কাইমানতি ককশালাই মুং সাইখানারে নাই বিদ্যাজয় দেববর্মা
4: পান্ডা খাই তাই যত দাকুক তে বুক সঙ্গ চিনি খাপাং হামচক মূ তে চিবাইয়া ফরে দাবুক চেঙ্গ চিনি তিনি হরনি হাবানি কক পান্ডা নিন তিনি চিনি অ পান্ডাও খালায় কুরুক নাইকে কাইনা নাং তে বন বাইকে যাই খালাইনা নাং অ কক বর্তমান রুগী কক থা থাইনি অকক বর্তমানের সায়ু খানার বাকে চিং তিনি চিন অপান্ডাও কবগী তুবুখা বরং গান তাকুক বিদ্যাজয় দেব বর্মানো হংকাই তাকুক নুলানো খুলমকা
5: খুলমকা
4: আও হংকাই তাকুক চিং তো কুরুক নাইকে কুরুক তো চিনি বেলা খেন কাইসা নামানি হি মানো সঙ্গ হাইদা গে কুরুক সঙ্গ পুইলানো বাইকে কাইনা নাং আবনো সিনা নাং ফে সঙ্গবনো কাইনা সগাং বম হাই জাগারগো এবার বম হাই হা রগো কাইখে চা আবনো সঙ্গ পুইলা সাইমানো নাংতা গে নং পুইলানো সঙ্গ সাইখানা তা সঙ্গ কুরুক বাইকে তাই বম হাই জাগারগো কাইখে চা
5: হা পুইলা সঙ্গ কাইনা কে হা সিলে খাই নাই দেহাই হাওয়া বলে হামকুনাই হা কই কুরুক কাইনা বাকে জেসু ফানো হাঙ্গো তবে তুই বাথাক তোমার ইয়া যা হাওয়া যায়াতা ফিয়াবা বাথাক তোমার ইয়া গুলো ফোন তুই ফিওগি রয়ে মানে যেতাং না না
4: ও
5: গাই তাই হাওয়া বলাই এসিডিং খাঙ্কাই বা বলাই সম তং খাঙ্কাই তা আবার যায়া কলাই যাব
4: আমার
5: গাই চেন কাইনানি সকাং হানো টেস্ট খাইনাকাই বলাই কাজ কুকতা
4: ও
5: আবো পিএইচ নেই তোমার কাইসা আবো টেস্ট খেঙ্কাই পিএস বুসুক আবো সাইরানি বড় পিএস 6.5 থেকে 7.5 জরম বিশ তংকাই চাকুক তা
4: ও আর কাই খেঙ্গে চাও তা আও গে বনো বাইকে কাইনা নাং আবো নকে সাইনা তা
5: কাই আবো ন কাইনা নি কাই চং ক পুলান তাম তাম জাত কাইনা নাং লাই চং আবো মা সাইনাই কাই জা ড্রগ জে কা হাম রং বিশ কাই চং সিও 313 সিও 740 এনকে সিউ 997 বা বিউ 99 আমা হাইরো কাই খেন কাই বলে চাকু এনকে সিউ 740 খাই এনকো জং রামানি পড়ে ওতে বিশা এনকো বেদে আসাই নাই জং তাই বসো কাই সনার গে তম লে কুরু কাই ফ্রো এনকে ই জাত খাই এই সিউ 740 খাই বলে খিন কা হাম আকে তনন বাগিতা
4: ও
5: কে বিউ 99 খাই কিসান থাকতে জং রাইমান
4: ও
5: কিসা আরলি ভ্যারাইটি তা
4: আও হে আবো তো তাম তামো যাতন কাইমান আবো সাইমান খা হাইবা কে অবো তাবো সাইমামনি ইয়াগুলো বম হাই বীজ রং এবার বকং রং কাইকে হাঙ্গে চাকুক আবনব নিসা সাইখানা
5: আও আবো নামমনি কক যে কোনো ফল নেই বা স্পানো কুরুক ফানো যে স্পানো অঙ্ক কাহামকে ফল মানে কি বিনি বসলাই বা বকং বা কাহাম হামিয়াবো নিপরে ডিপেন্ড খাইও যে সুদান খিপনাবো বসলাই রাও বকং হামিয়াকে তো যেন ফলন কাহামাইয়া আমাকে যেন বলে মিলিপ কাহাম আর কোনো রোগ রমজা গিয়া বা ইয়ং সাজা গিয়া আম হাইরা বকং না খাই কাহাম কে আমন বাকে যেন বকং না যেন বসক নাও কে তলানি কোনো কে বকং না তো যেন
4: নাইয়া
5: আবো তো বেশি আরো চিনি কিসা কাবাং তো কে চিনি কিসা কাবাং তো কে আমো লেরি আচাই তা কে আমাকে যেন বুম ক বুমুক দংফানো যেন আবো নাই তা মানে বসক নো যেন না তা কাই
4: আ বসকন কাখেন চাও হেদা
5: কাই যে জং বসকনা নিবো আমো যে পুইলা কাই মানে মেইন ক্রপ তা আবনি বয়স 10 থেকে 12 মাস সঙ্গজাক আম হাই রং নাই না খান কাই আর নি না খান কাই চাকু কতাই আর কাম কি মুস্কিরি কাই জাগ আম হাই জাগা রনি বসকন না খান কাই চাকুক তা হাইবন কাম কই জং রেজাল মানে কাই কাম কই জং বসক

0: 만에 그슨 나서리스 나무나 큰 자고고
1: 어 풀라프로 아 그게 증아보 어 보나토 나서리 클랜탄가 한가토 풀라선 보나 보나 바하이케 나이크 아니 클랜랑노비니 마스 나서리스 람 마네 카이나니테 이거 카이나니스 강능도 사가스노 나서리 클라이나 한게 발레케나 자오니네 그게 증 보나 바하이케 나이크 아니 클라이네 아베빈 코노 트리트먼트 라톤송 카이나스랑 보나 봄데케 나이크 카이케 한게 자쿡노 아무노 키세낭 사케나데다
0: 아무토 베시방 나티 보콩 록토 기사기사도 영 전작과 록숙 기사 근황록 응내노 소소메 있음 에브릭 블랙 함도 좋던 망글라 아무기슨 그 보석노 불려노 라오이나나이 인테이 아프로스네 낭나이 보모 미니멈 3 মানে তিনটা বোম রতং নাই কে যেন লগ রান খাই রান যেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার কলক জল খাই রানাই যেন বসকাই হেক্টরসি পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার আমি নামান বসক ইনকাই যে রোগ রক্তং ফানবা কী ফান যেন ট্রিটমেন্ট খাইনা নামাই কে বেলাই পুইলানো যেন ট্রিটমেন্ট খাইনা খাইতো কাহাম তাই রোগ রক মানজাগতা কে আবো খাইনাবা কে যেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরেটন আবু সিক্স পার্সেন্ট কথা কনসেনট্রেশন ইয়ার যেন অসলিউশন যেন চমৈতন খাঙ্কাই আবু কাহামতা শুধু রোগ সুখ সিমি আবো প্রিভেন্ট খাই আমো কিসা ডাক্তি বাঁচাই রতা আমো হেঁকে চেন খাই কেঙ্কাই
1: হুমকে সুং আবো তো কাইনা সাকাং ভাইকে বিনি নাইকানি খেলা না আবোন খানা লাগে গে বন তাবো কাইনা থাঙ্কা হুমকে সুমন বুমতি হাই সিস্টেম খাই কাকে হাঙ্কাই বেলা খেলা চাকুক আপনার বোন চাইখানা দিতে
0: কে কাইনানি তো যেন মার্চ থেকে সেপ্টেম্বর বিসিংলো কাজাগো এর চিনি হাও তবে যেসে লেট ফোন অক্টোবর বিসিং যেন পাইরেন নাই তাকে আবু কাইনাকে যে তিনটা রায় দো তিনটা সিস্টেম খে কায়তা কাইসাকে ফ্লেট সিস্টেম হয় সমান হাওতা যেন আবুন বাকি যেন কাহামকে হা মানে যাবার কাহামকে পরিষ্কার খাই উকুই নাই তারপরে হা নরম খাই নাই যেন হাইন হালকা লাইন
1: সামনে
0: বেশি কুথুক তা লাইন যেন লাইন বাই লাইন যেন নাইনটি সেন্টিমিটার হাসাল খাই সামনে আবর আবরকে যেন বসুকনা কাইরবে নাই আবো কাইনবাই বসুমে বসুকে যেন থার্টি সেন্টিমিটার হাসাল খে কাইখেন কেসা তবে কাইনাফরকে যেন নাই নাই আমো হা কেসা শিবুতো হাঁকাই কাহামতা
1: একদম কেরানা
0: কেসাকে তুমি পুইলানি কেতো যেন লাইন্স খাইনা ফোন কেসা আসুক থগ্রিয়াবলে তাই কেসা কেবলাই কে থগ্রি খাইতা আবো খাইনাকে যেন দশ থেকে পনেরো সেন্টিমিটার কুথুক খাইতা আবো খাইমপরকে যেন কোনো কাইতা কাইফ্রকে যেন যে কুথুক খাইতন মানো যেন লাইন খাইমানি আবনি অর্ধেক মানে পুরা সুবুং যেন হারিয়াতা হাফ হাফ ফিল আপ খাইতা হাফ পোর্শনটা হাফ ফিল আপ খাই আমি হাফ খাই আবো যেন হাইন কুথুক রেখে খেতনাইতা এই সিস্টেমকে যেন হাকে কাইমানি পড়ে না তুই রিমারতা যে লাইন তুই কচক রিমার বাইতা ওইসা তুই রিমার নাই তা বুঝলা কাইমান তাই কাইসা কাই হাকর সিস্টেম তা আমো কে কিসা হাকর হাকর খাই মা কাইতা আরকাই আরো কে যেন মুশকিল কিসা কাবাং খাই মারু কই সারবো মারু বিনি ওজন মতে তা সারকে যেন নাইট্রোজেন নব্বই থেকে একশো কেজি কী ফসফরাস দুইশো থেকে তিনশো কেজি গেটাই পটাস নাইছেন পঞ্চাশ থেকে দেড়শো কেজি ক্যালসিয়াম রেমাংখাই খাতা আশি থেকে নব্বই কেজি রতাসং প্রতি হেক্টর হিসাব আমি সাজাখান কে মুশকির আবার খাঁকাই বলেন কাহাম কী আবো যেন ফসফরাস বা পটাসকে যেন কাইফ্রন রে পাইব কে নাইট্রোজেন কে যেন তিন বা চার মাস পর পর রই থাকাই
1: কাইথাম সিস্টেম কে কাই খাই গরমনো বেলা খেন চাও
0: কাই ফিয়াবা সারফ্র যেন মানাই যে ওজন মতে ক্লাইনে যে থাকাইতা বেশি সারকে যেন হামাই আমতো যেন সাইমাইনা হামই থাকাই তবে চিনি গ্রুপনি রস তৈয়া ফানং মানো বা লেরি মেচুর মানো আমাকে যেন ওজন খেমার নাই তাকে যদি
1: সিয়ারকিসাগে
0: গবাং রকম ক্লাই থাকে আবো যেন ফসফরাস রেখাঙ্কাই না আমো আঙি থাকা আবো তৈসা
1: বাক্সা বাক্সা তো ওয়ান সুগো যে গবাং সারকে গবাং তর

0: kapag thok na hini ni heda kasi nga bo choto manin to kasi asang bini shima tongo kasi nga abo ni bisingono asak chora tiki na bini jeseng nang sak asak chora tiki na sang bonom biti primary na naik na maklay na heda
1: kai am por kasi ng tuirog na ni kai lekno nangu tirna ni to kai sugar kenta kulugo sang tirna ni thangang kai pula sini bini group chaita stage tongo pula no asaimani stage tarpor ke bokong khasamani stage tarpor ke bokong kolog thangmani stage tong tarpor ke last ke ramani stage tong edi bachata kai abo sing tuime namakai u je bokong khasamani me bokong lok thangmani aw stage sing primar nai ta tiria khang kai amo juice kompanang manaro ahai ta go
0: aw ki baksa baksa hangki to Once ago, there's a Murazaga walk, Kuruka can get ham honey. A cocky shoy das, and Murazaga Kakeda, Kuruk Amane Hamo, but do you need Simon Ateco? A cock shoy da.
1: Mura auto Kuruk Amo Asumura Bolte as a Kuchuro, get a cyan and clayo. Murapan Kisasu, Kangpan, Abuki, Ungu, Ozaga, Kainabagui, the Vasukuzuran Kayabung Yabuto, Novara Gunaragani Bubulai,
0: Tirok
1: Mastan or Night, Tirok Ruto Yang Night. Aita. Gay bisiba kuruk saman jagan kaita.
0: Bisiti gabo sakala plena.
1: Gay kaiman ya globusing amo final j nitrogen the sing dapi dapi marana ible tin bachar mas porpor. Gay final j sing nitrogen mo poriching go nitrogen jati os harmo porita singabuna hapom rimarane. Hapom ridia kabo go kaslipan tangmano. Mamanes. Kisilita, kisilitang man. Kaya, abono kisilita zat kanya bagi sing ko wabay bu kay marana ita.
0: Buniu, bo logi kay man zora hong kaya abono gana gana warok pan rik kay marana ita.
1: Kalau kay, tomato wosing zaman kay tomon hiki sing aku rogo bay kay wakolok kay kay mat pat naita.
0: Wote kay tingya mo
1: tingya. Kaya kapro sing naya nang naya jate blay rok kasal tingya tita. Bokong zora kagang kay blay kam.
0: Angke baksa baksa ke rom di kuruk to sang jotono cao pia kaimani besuk salni ya gulo sanguno rana rok nang eba nang kai cha abu to sang ke basa kangai chai mi angke apu ma besuk salni ulo abuno rai cha kangai rok sa abu rom nuk sa sakina te ta
1: kuruk to mature angmani baramani ta amo dosti ke baramas ni bisi
0: kaimani ya gulo
1: kaimani ya gulo Okay, normally I'm watching a rot in February. Rogan or Azakta.
0: I would know February is a gang, I can get that for a say, but Azoratan Raimani, fear on the Binise Ulo Kaika, on February Porega Kareko, Kaika and Gaprukus and Bonotun Jew Boje Pru Baromas Kanai, Afrosan Bronani, Abhanunane.
1: Okay, a more approvation counts in February. আবনি একটা কারণ কে মনো যে চিং আপর রাখাং কাই কো যে রামানি ইয়া গলো যে কো তংরমানি ইয়া ফাং আতিতি হো বেদক চিং চিং কা খরে আবন ল তরি থামলে না এ আবো ল ফেব্রুয়ারি রাখাং কা কা হাম কে আছে তা কবং কে বেদে রো না তা
0: আও গা জরা রাখাং কা বেলে কেন চাও তাই আও হংকে তো চিং তাবো বজরা রগো সং রাখাং কে যা বুথাই মানে কাহামানি মান কুরক সং আবন তো সাইমান লাগা কিসং বন রানানি বাক্স তো সিস্টেম লোক সিয়া পানং মান কিসং বন বাহাইকে রাখা হাঙ্কাই চা আবন বন কে সাইখানা দেতা
1: হাঙ্কাই বাক্স তো হানি কিসে মিসা পার রগ কাইও বা নক কান রগ কাইও আবু তো বুই হানিও চে রখন রা তানাই নাও বা নক নি মালিক যে অকর রখনো তানো আবু জি খুশি কি তান যাব তো আবু তো কোন ব্যাপার যখন কমার্শিয়ালি নং খেতো নং কাই জাগা না আপ্র কই তো জং হান জি খুশি কি তান খেতো ইং ইয়াং নাই কারণ চং আবু রামান ইয়া গলো বসং তাই ওই সাবন না রকই নাই জে বেদে অং খমন আবু তো রই নি আবু বসং রামাই বাজার ফান না নং আমু কই সিং কিসা আবু কাহাম কে বেদে ফাইর না মগিতা সিং ইয়া ফং সিবি নাই কিসা হা নি কিসা ছাগা জব খাই সিং রাখাং কাই চাকুকতা
0: আপনার কাছে ভাইকে রানো রম দিয়েছেন আপনার সমান কে রাশি নাই নাকি কিসা
1: কিসা না রাগের নাই তা
0: কে কে রানাই নাকি সমান কে রানাই
1: আবু সে ফাটি আর দেখে ফোন রাই কে কাহা তা
0: আও আবু
1: সমান ফোন কে ফোন কিছু আও তো থাকি আও গ্রাউন্ড লেভেল নি কিসা সাকা কে রাখাং কাই যে বেদক

Aquino. Oh my bad, mano. Aquino.

我等一下。

যারা সারথী কলোনি খরাঙ্গ রেচাপ মংখরা রেজাখা আকাশবাণী আগরতলা অবনি লগ্ন পাইখা চিনি তিনি নিশানজা জারানি ককবর পান্দা তাবু খানা রেজাখানো দিল্লি কেন্দ্র নিশিমি বাংলা ককতমা অবনি উল্ল ককবর ককতমা তাই অবনি উল্ল আগরতলা বাংলা ককতমা

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলছে। যন্তরমন্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অস্ত্র ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 3টি সোনাসহ 15টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই বন্দে মাতরমকে সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তনই নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক।
1: রাষ্ট্র গৌরব কা বিধেয়ক হ্যা, কিছু রাজ্যকে খিলাফ নেই, কিছু ব্যক্তি আর কিছু বিচারধারা কে খিলাফ নেই। আর জব রাষ্ট্র গান হো তো উসকে সাথ সাথ রাষ্ট্র গীত কা ভি গায়ন হো। আব এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে সম্পূর্ণ বন্দে মাতরম চাহিয়ে।
0: শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। অন্যদিকে আলোচনার সময় ডিএমকে সাংসদ কে কানিমোড়ি বিলটির বিরোধিতা করে দাবি করেন, এই আইন দেশে বিভাজন তৈরি করবে। বিলের সমর্থনে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, মোদী সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে এই ঐতিহাসিক বিলের মাধ্যমে গানটিকে পূর্ণ আইনি সুরক্ষা দিচ্ছে। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলেছে। গতকালই এটি লোকসভায় পাশ হয়েছিল। আজ রাজ্যসভার অধিবেশন পুনরায় শুরু হলে কর্মী, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স এই বিলটি উত্থাপন করেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জানান, এই গুরুত্বপূর্ণ বিলটির আলোচনার জন্য মোট 7 ঘন্টা সময় নির্দিষ্ট হয়েছে। প্রস্তাবিত এই বিলে পরীক্ষা দুর্নীতি ঠেকাতে অত্যন্ত কঠোর শাস্তির সংস্থান রয়েছে। বিলটি পেশ করে ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের ছাত্র সমাজ ও যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
2: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: অন্যদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিলের সমর্থন জানালেও দাবি করেন, বর্তমান বিলে যে পরিবর্তন আনা হয়েছে তা অপ্রতুল এবং পরীক্ষা দুর্নীতি সম্পূর্ণ রুখতে পারবে না।
3: জাদা জুর্মানা, কড়ি সজা, স্পেশাল টাস্ক ফোর্স, ফাস্ট ট্র্যাক কোর্টস জৈসে প্রাবধান আপনে ইসমে রাখা হ্যায়, ইসসে কুছ ফরক পড়নে ওয়ালা নেই। ইয়ে তো নই বাত তো নেই হ্যায়। ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
0: আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ ব্রিজ লাল বিলের ফার্স্ট ট্র্যাক কোর্ট এবং স্পেশাল টাস্ক ফোর্সের বিধানকে স্বাগত জানান। ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং সমাজবাদী পার্টি রামগোপাল যাদব নিট পরীক্ষা বাতিলের দাবি তোলেন। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে যন্তরমন্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের অস্ত্র ব্যবহারের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিড় সামলাতে ধাতব প্যালেট গান ব্যবহার

খবরের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এই আদেশ দেয়। শুনানি চলাকালীন আবেদনকারীদের অন্যতম একটি দাবি নিয়ে প্রশ্ন তোলে আদালত। পুলিশ গবেষণা বা উন্নয়ন ব্যুরো বা বিপিআরডিকে দেওয়া নির্দেশিকার উল্লেখ করে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায় যে পুলিশ ও সুরক্ষা বাহিনী কেবল চরম বা ব্যতিক্রমী পরিস্থিতিতেই প্যালেট গান ব্যবহারের অনুমতি পায়। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের জানান, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে। কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চালু হতে চলেছে নতুন পাঠ্যক্রম। রাজ্যে শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে 2028 থেকে কার্যকর হবে। আজ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। অর্থদশ উপর সন্ত্রাসবাদে অর্থ যোগানের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের 16টি স্থানে আজ যৌথভাবে তল্লাশি চালিয়েছে। 2022 সালে কোয়েম্বাটুরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেই অভিযান বলে জানা গেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ, এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ তিন বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ শেষে দেশে ফিরেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানের পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পর এই নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোতে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব নবম এবং যশবীর সিং দশম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। অন্যদিকে পুরুষদের 100 মিটার T47 ফাইনালে ভারতীয় ক্রীড়াবিদরা প্রথম দুটি স্থান দখল করে রেকর্ড গড়েছেন। বর্তমানে 3টি সোনা, 9টি রূপা এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 15টি পদক জিতে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা চলেছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা, কক্তমা পরিও শিল্পিতা পরমা, তিনি কক্তমা প্রভাব রক্ষা। সংসদ প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল নেশায় নিচিত পাশঙ্খা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিস্কাঙ্কি সালো নেশামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প অভিযান চেঙ্গি রেওয়ানো। মন্ত্রীবক্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খোয়ায় কিসাস খামক্রাই গান তাংবতাংন চেঙ্গি রেখা। গ্লাসগো কমনওয়েলথ গেমস ভারত বেবাগে কাইচি বা সকাত মানই উলচার থায় কাশে ফাইকা। সংসদ প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল নৈশায় নিচিত পাশঙ্খা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আকচু নিত্যানন্দ রায় প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার কেরং 1971 স্নামফির মুংতুম নানো নাহারি ও বিল তিসা জাকমানি ও কেরং নি সেব্বায় বন্দে মাত্রম নব সংর চাপমুং জনগণমন হাইনো কেরং নিন নাইমুথাং রানী চেতন নাহার জাখা পশং বরম মাইনা অংমা মাজরানি বাকে বিশিকথাম জরা আলং নগ চপ জাকনা এবা জরিমানানো খুবই কনি মাজরানো রেজাকানী রায়দাতনি জাখা অবিলনতি ককলাম সালাইনানি ককফিল স্বরাষ্ট্রমন্ত্রী আকচু নিত্যানন্দ রায় সাকা অবিল কাইশা কেরংনি স্নামফির মুংসিমিয়া আবু ভারতনি হুকুমু তং রায়দা বসংনি সিনে মংতাই হাকতনি ইয়কমা মানমা চবনে কাইশা ফুনকমারি বখুরচাই সাকা 1971 বিশি বসং বরম মাইনিয়া অংমা কাশমা কেরংনি সেব্বাই বসং রচাবংন বরম ইয়াফারমা গ্রাক ক্লাইনা রায়দা স্নাম জাকমানি বসাখা 1947 বিশিনি আগস্ট চিবা শালমরি পুইলা ইয়কমা মানমা শালনি চেংমা ও ফুং দামদক সতী থামচি অল ইন্ডিয়া রেডিও ও বন্দে মাতরম খনার ও সর্দার বল্লভভাই পটেল পণ্ডিত ওমকারনাথ ঠাকুর কৈমুং নারকমানি মন্ত্রী শাখা ও বিলনি সেব্বাই তাংস বরম ইয়াফরমুং তাই বসং ইয়কমা মানমা চবা ও মানজানাই রগ্ন মৈত খ্লাইমানো তাই বক্রাক খ্লাইয়ানো। ফেক মুং কারজাক ভারত তাই হামসাজাক ভারত নৈশাই ব্রিটি সিনি নাহার মুংন মুখথাং খ্লাইনা ও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বস্কাঙ্কি সালো নেশামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প অভিযান চেঙ্গি রেওয়ানো। রাজ্যসভা ও সংমুং ককফিল রিমুঙ্গ কেন্দ্রনি শিক্লা বাবনী মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া শাখা হা কতর্ন হাদা কারজাক খ্লাইতি সানা নাহারি মথা রংন কতর রংন ইয়ং তাই মাই ভারতনি শিক্লা দফা থানসা অঙ্গানো বখুরসে শাখা হা কতর্নি শিক্লা হদা ফেক মুংবাই করিঙ্গি তং আবনো কাশুনা ও অশাক ধর্মং মজাং মান্ডিবিয়া তাই বসাকা বসংনি হামক্রাই তাই বসকাঙ্গি থাংনা ও লুকুরক সা কাহাম টংনানি নাংথাই কাহাম হদানো অংখা হামসাজাক বসংনি থং। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সংসদ ভবন অরুণাচল প্রদেশ তাই নাগাল্যান্ড নি এমপি রকবাই মালাইখা হদলাম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা কিনি হাসিনি তিল্লমা তাংহলক নতি ককলাম সালাইখা ও জরা হামিয়াও কেন্দ্র হাপাং করিংজাক হাস্তে হাপাং বাই সামং তাঙ্গি থাঙানো মন্ত্রীবক্রক যতনে হামক্রাইন তুই দিয়াইখা হদলাম সংসদ বাবাইনি মন্ত্রী কিরণ রিজিজু শাখা ককলাম সালাইমাও মন্ত্রীবক্রক রগ্ন চুবচুরনা কগ্রনা তাই দেরামাও ক্লাইজাক রগ্ন জরাও নাংমা বেবাক চুবচুরনা দাগিমং রেখা। তিনি ত্রিপুরা কচারডং পর্ষদ বা নাইকলজাক মাধ্যমিক তাই কুচুকুক মাধ্যমিক নি বসর বাচাও আমচুকমুনি অংখারি তিনি সাকলাই জাখা পর্ষদ নি কাসকো ডক্টর ধনঞ্জয় গণচৌধুরীর শাখা ও বিশিনী কুচুকুক মাধ্যমিক খড়কসা সাই বারাসনি চি স্রংনাইরক আমচুকমু আচুগো আবুনি বিশিং পাশঙ্খা খড়ক থামরা বাচি আবুবাই কুচুকুক মাধ্যমিক পাশনি মারি রাও স্নি চুকু দশমিক থাম থামনি সিমি বাঙ্গি রাও চারচি দশমিক দক বা অংখা মাধ্যমিক খড়ক স্নিরা বাচি চার স্রংনাইরক আমচুকমু রেখা আবুনি বিশিং পাশ খেলাইকা খড়ক নৈরা থামচি চুকু আবুবাই মাধ্যমিক পাশনি মারি অংখা রাও চারচি ব্রি দশমিক সা চার নিশিমি বাঙ্গি চারচি ব্রি দশমিক নৈ থাম মোচাঙ্গন চৌধুরী তাইব শাখা মাধ্যমিক খুং নৈরা চুকুচি নৈ রংনক তাই কুচুকুক মাধ্যমিক খুং দকচি দক রংনগ রাও রা পাশ খ্লাইখা তাকলাই বিশ্ব মাধ্যমিক আমচুকমুঙ্গ স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স বেচেব খড়ক থামচি চুকু সেরংনাই রক বসর বাচা আমচুকমুং রেখা আবনি বিশিং খড়ক থামচি দক পাশ খ্লাইখা থাই বিশি চার হাস্তেও বেবাগে নৈরা ব্রী হুকবার হাতি হামক্রাই তাংবুতং ইয়াগনাহার জাখা হিনি শাখা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ আবুনি বাকে রং রমজাখা খক ব্রীরা দক চিসা রোজাক চারচি থাম রাশাইরাং তিনি গুমতি হাঙ্কর পালাটানাও খক ব্রী রোজাক দক চি রাশাইরাং সবাই কাইশাক কতাল শেপনি কামিনি হাতিনি হলং থং কাইমা পান্দাও অকক্ন শাকাব বতিনি আবনো কারিব তোলামুড়া হাতিও খক নি রোজাক নিচি রাশাইরাং সবাই স্নামজাক মালাকনি হুকবার

তিতাই গরজি হোক বারহাতি হোক হক থামরজাক চিনি রাশাইরাং সবাই স্নামজাক মালাকনি নিনকন চেঙ্গি রেখা পান্দাও মাজাকা এমএলএ অভিষেক দেবরাই জিতেন্দ্র মজুমদার আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায়ো আকাশবাণী কক তোমার আপডেট মানাবি লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্মও এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কালি বা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক তোমার আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খুয়াইও কিসাস খামক্রাই গনাং তাংবতাংন চেঙ্গি রেখা খুয়াই কতাল টাউন হল সংসারজাক পান্দাও ভার্চুয়াল তুই মন্ত্রীকরা খক চারজাক চুকু রাশাই রাংনি কাইদক তাংবতাংন চেঙ্গি রেখা আবরুকনি বিশিং তঙ খুয়াই অফিসটি লাও কতাল স্নামজাক হাংকর হদানি রংনাইকল মুং হাবানক পিঙ্ক টয়লেট খুংতাম রংনক তাই এ আই তাংসেপ গনাং অঙ্গনওয়ারি কেন্দ্র আপনার কারিব খুয়াইপুর আমচাইনে স্নামজাক এ আই তাংসেপ গনাং আনন্দ নির অঙ্গনওয়ারি কেন্দ্র ন চেঙ্গি রেখা পান্দাও মাঞ্জাকা হদা হামক্রাইতায় হদার ডং মন্ত্রী টিঙ্কুরাই এমএলএ পিনাকি দাস চৌধুরী আকর্ষণ বসংবুড়ি কমিশনে চেয়ারপারসন বিজয় কিশোর রাহাতকার তিনি আগরতলা ও কক্তমা থোমনাইরগনি থুমশাখা উমর কাশুগিয়া কাইমা কাশুনাও বুড়ি কমিশন আলাই দেখায় সাকথারি সামং তাঙি তঙ উমর কাশুগিয়া কাইমা কাশুনাও হা কতুর গনাঙি সাকথারি হজাক মং সামংবুতাং খেলাই জাগি তঙ হাপাংনৈ সাই থামচি বিশিনি বিশিং হা কতর উমর কাশুগিয়া কাইমা মথাক সুকনাও সাকথারি সামং তাঙি তঙ ব শাখা বুড়ি কমিশন হা কতনি বেবাক থায় বুড়ি রগ্ন তুই কেসে কেরং উংমা কাশুনাও পস কেরং সামং ফুনগনানি শাখাও ফান বক্সিংখা মচাংজক রাহাতগড় তাই বসাকা বরক তাই চারা রকম রায়দা রেখে ফালমাকা শুনাও তাম তম নাংমানি আপরি নাহারিমান আবনো তৈব আরিমরগনায় বাহিনী তাই বুড়ি কমিশন কথাওই ফুরংমুং সামংবো তাং সংচাই তঙ তাং সামুং তাংমাও বুড়ি র কেসে কেরং অংমাও ক্লাইমা মথাকনাও পোস্ট কেরং তুই তিনি আগরতলা সুকান্ত একাডেমিও সংসারজাকা ফুরংমুং পান্দা হদ হামক্রাই তাই হদ রং নাইকংনি সংসারজাক পান্দাও মোচাংজুক রাহাতগড় পোস্ট কেরং তুই সবাই শুক্রবুই কক নারেখা পান্দাও মাঞ্জাকা ত্রিপুরা বুড়ি কমিশনের চেয়ারপারসন জর্ণাদেব বর্মা হদ হামক্রাই তাই হদ রং নাইকংনি আলাইদা তাংরা তপন কুমার দাস কেরং নাইকংনি আন্ডার সেক্রেটারি দীপানিতা গাঙ্গুলি এন এফ রেলওয়ে নি লামডিং বদরপুর সেকশনে নিউ হারেঙ্গে যাও স্টেশনও দেড়াজাক তুনি রেল লাইনও স্নামুংনি সামং তাংজাগি তঙ আবনু রুগিনাই থাম নম্বর লাইনটি তরুক তরুক ট্রেন লাইসু ক্লাই তঙ্গ ও হামিয়া তাংহালক বাই কিসাসক থাংলাইসু কারি রেজাক হাতে কিসাসক ট্রেনে থাংলাইসুনি জড়া সেলাইজাখা এন এফ রেলওয়ে নি বখাকতে সাজাকা 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি হর দামচি সতে থামচি নারেঙ্গিনি সিমি আগরতলা ফাইনা লামরেওয়ানু 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস তিনি হর দামচি চার সতে থামচি আগরতলা নিসিমি নারেঙ্গি থাংনা লামরেওয়ানু আবনু কারিব 14619 আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস তিনি হর দামচি সাও আগরতলা নিসিমি থাংনা লামরেওয়ানু বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর নাইকুং শালবাগন তিনি কেন্দ্র হাফংনি ফিল্ডসনি চিবরি হা কতর গনাঙে পেনশন দরবার সামং বতাংনি বখাক পেনশন দরবার সংসারজাখা পান্দন তুই দোলখা বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারনি আইজি প্রিন্স রানি ত্রিপুরাতে মিজোরাম তংনাই খড়ক সারা বাঁচিনি বিএসএফনি লেলামুং মানজাক সেবক তাই নুকুংনি পেনশন মানেরক তিনি অ দরবারও মানজাখা গ্লাসগো কমনওয়েলথ গেমসও চলারকনি 100 মিটার T47 প্যারা অ্যাথলেটিক্স ফাইনেলও সতী চি পয়েন্ট স্নি চিসা ও পাই রেকর্ড খেলায় রাংচাক মেডেল মানখা দিলীপ মহাদু গাবিত তাই সতী চি 0.4 চি থাম্পাই রুফাই মেডেল মানখা মোহাম্মদ বাসিল মোসিং গানাগাছ আবনো কারিব চলারকনি লং জাম্প 8.09 মিটার বাহারি রুফাই সগত মানি ভারতনি পৈলা চেলারকনি লং জাম্প ওয়াইনি কমনওয়েলথ মেডেল মানখা মুরলী শ্রী শঙ্কর বেবাগ মিলি ওই ভারত কাইথাম রাংচাক কাইচুকু রুফাইতে কাইথাম ব্রোঞ্জ না খবুই বেবাগে কাইচি বা সগত মানি উলচার থায় কাশাই ফাইকা রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু কপ্লাই অংনাই বেবাগন খা কাহাম ইয়াফারকা বুসকাং দামনি চিপ্রিয় সালগ্রা তাই শিবজলা হাংকর গবং ওয়াতেওয়াই মানো হনিনা হজাক মুরখা নবরতিবার নাইকং খনাশালি তংমারি সাকাও থামচিব্রি ডিগ্রি তাই খামাও নিচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙানো তিনি শালি তংমারি সাকাও থামচিব্রি 0.2 ডিগ্রি তাই খামাও নিচি বা 0.4 ডিগ্রি সেলসিয়াস তঙানো কক্তমা তিনি বাকি অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানো খনাফং দামসনি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকর বলেছেন, বাল্য বিবাহ রোধে মহিলা কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গৃহীত। কমনওয়েলথকে প্যারা অ্যাথলেটিক্সে 100 মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের দিলীপ গাভিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ খোয়াই জেলায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি তিনি 8 কোটি 9 লক্ষ টাকার 6টি প্রকল্পের উদ্বোধন করেন। এগুলি হল খোয়াই অফিসটিলায় নবনির্মিত জেলা সমাজশিক্ষা পরিদর্শক কার্যালয়, পিঙ্ক টয়লেট, 3টি স্কুলের পাকা দালানবাড়ি এবং এআই প্রযুক্তি সম্পন্ন শৈশব অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এছাড়া তিনি খোয়াই পুরো এলাকায় তৈরি এআই প্রযুক্তি সম্পন্ন আনন্দ নিড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রমুখ। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। পরিষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানান, এই বছর উচ্চ মাধ্যমিকে 1,570 জন ছাত্রছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় বসেছিল। এর মধ্যে পাশ করেছে 350 জনের, ফলে উচ্চ মাধ্যমিকে পাশের হার 7.79% থেকে বেড়ে দাঁড়িয়েছে 80.65%। এছাড়া মাধ্যমিকে 758 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে পাশ করেছে 239 জন, এর ফলে মাধ্যমিকে পাশের হার 84.18% থেকে বেড়ে হয়েছে 84.93%। শ্রী গণ চৌধুরী আরও জানান, মাধ্যমিকে 292টি বিদ্যালয়, উচ্চ মাধ্যমিকে 66টি বিদ্যালয় 100% পাশের নজির গড়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স বিষয়ে 39 জন বছর বাঁচাও পরীক্ষায় অংশ নিয়েছিল, এর মধ্যে 36 জন পাশ করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে বলেন, বাল্যবিবাহ রোধে মহিলা কমিশন বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর জন্য দেশ জুড়ে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার 2030 সালের মধ্যে দেশে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তিনি বলেন, মহিলা কমিশন দেশের সর্বত্র কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে পশ আইনের যথাযথ কার্যকরের উপর গুরুত্ব আরোপ করেছে। শ্রীমতী রাহাতকর বলেন, মানব ও শিশু পাচার রোধে কী কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয় নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও মহিলা কমিশন যৌথভাবে কর্মশালার আয়োজন করছে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরায় মহিলারা এগিয়ে রয়েছে, বিশেষ করে লাখপতি দিদি স্বসহায়ক দলের মহিলাদের ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি বন্ধে বসাই নিয়ে আজ আগরতলার সুকান্ত একাডেমিতে এক কর্মশালার আয়োজন করা হয়। সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এই কর্মশালায় শ্রীমতী রাহাতকর পস আইনের কার্যকারিতা নিয়ে বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেবর্মা, সমাজকল্যাণ সমাজশিক্ষা বিশেষ সচিব তপন কুমার দাস, আইন দপ্তরের অবর সচিব দীপান্বিতা গাঙ্গুলী প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত 8 বছরে রাজ্যে মোট 204টি কৃষি বাজার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 461.83 কোটি টাকা। আজ গোমতি জেলায় পালাটানায় 4.60 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আজ তুলামুড়া বাজারে 2.20 কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল কৃষি বাজারের এবং গর্জি কৃষি বাজারে 3.82 কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার প্রমুখ। অগ্নিবীর কমন এন্ট্রান্স পরীক্ষায় গত বছরের তুলনায় এবছর ত্রিপুরার প্রার্থীরা অসাধারণ সাফল্য বর্জন করেছে। রাজ্যে 4,885 জন পরীক্ষার্থীর মধ্যে 1,367 জন পরীক্ষার্থী সফল হয়েছে, যা গত বছরের তুলনায় 96% বেশি সাফল্য। রাজ্যের যুবকদের এই পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করতে ত্রিপুরায় অবস্থানরত সেনাবাহিনী এবং আসাম রাইফেলস কর্মীদের অবদান উল্লেখযোগ্য। শিলচরস্থিত আর্মি রিক্রুটিং কার্যালয় থেকে আজ এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরা থেকে অগ্নিবীর নির্বাচনের গোটা প্রক্রিয়াও তদারকি করছে শিলংস্থিত জোনাল রিক্রুটিং অফিসের অধীনে শিলচরের আর্মি রিক্রুটিং অফিস। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীনে নিউ হারেঙ্গেজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত 2টি রেললাইনের মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে 3 নম্বর লাইন দিয়ে ধীরে ধীরে ট্রেন চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রা সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ রাত 10:30 নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আজ রাত 11:30 আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া 14619 আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস আজ রাত 11:00 আগরতলা থেকে রওনা হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্সে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ব্যাক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নেশামুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047 লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানান, দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে আধ্যাত্মিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের যুব সমাজ একত্রিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের যুব সমাজ ক্রমশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। ডক্টর মান্ডভিয়া বলেন, কোনো জাতির সমৃদ্ধ উন্নত হয়ে ওঠার জন্য নাগরিকদের সুস্থ থাকা অপরিহার্য। তিনি আরও বলেন, সুস্থ সমাজই হল সমৃদ্ধ জাতির ভিত্তি। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের স্বামী দীনেশচন্দ্র সাহার আকস্মিক প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ সকালে আগরতলায় নিজ বাসভবনে প্রয়াত হন দীনেশচন্দ্র সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংসদে আনার লক্ষ্যে এই বিল উত্থাপন করেন। এই আইনের মাধ্যমে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই আইনি সুরক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সম্মান অবমাননার মতো অপরাধের জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই বিলের উপর আলোচনা জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এটি কেবল একটি আইনি সংশোধনই নয়, বরং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় পরিচিতি এবং দেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতিফলন। তিনি উল্লেখ করেন যে 1971 সালে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনের মাধ্যমে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান নিশ্চিত করতে বিধান করা হয়েছিল। মন্ত্রী বলেন, বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি জাতির আত্মার কণ্ঠস্বর। শ্রী রায় আরও বলেন, বন্দে মাতরম গান দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। মন্ত্রী বলেন, এই বিলের মাধ্যমে ঐক্য, শ্রদ্ধার আদর্শ এবং জাতির স্বাধীনতা সংগ্রামের অবিনশ্বর ঐতিহ্য আরও সুদৃঢ় হবে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তর শালবাগানে আজ কেন্দ্রীয় সরকারের 74তম দেশব্যাপী পেনশন আদালত কর্মসূচির অংশ হিসেবে পেনশন আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স রানি। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী 152 জন বিএসএফের অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগী আজ এই আদালতে অংশ নেন। আগামী 24 ঘন্টায় দক্ষিণ ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার T47 দৌড় প্যারা অ্যাথলেটিক্স ফাইনালে 10.71 সেকেন্ডে শেষ করে রেকর্ড গড়ে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত এবং 10.83 সেকেন্ডে শেষ করে রৌপ্য পদক পেয়েছেন মোহাম্মদ বাসিল মোরসিং গানাকাত। এর পাশাপাশি পুরুষদের লং জাম্পে 8.09 মিটার লাফিয়ে রূপু জিতে ভারতের প্রথম পুরুষ লং জাম্পার হিসেবে পরপর 2টি কমনওয়েলথ পদক জয়ের নজির গড়েছেন মুরলী শ্রীশঙ্কর। সব মিলিয়ে ভারত 3টি সোনা, 9টি রূপো, 3টি ব্রোঞ্জ, 15টি পদক নিয়ে তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকল পদকজয়ীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ 2-0 গোলে নবোদয় সংঘকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন, বাল্য বিবাহ রোধে মহিলা কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গৃহীত। কমনওয়েলথে প্যারা অ্যাথলেটিক্সে 100 মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের দিলীপ গাভিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, অ্যান ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া।

0: আকাশবাণী গোলাশহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর গোলাশহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার অনুষ্ঠানে।
1: শুরু করছি আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় ত্রিপুরা বিবাহ লিপিবদ্ধকরণ আইন 2003। কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রীমতী অনিন্দিতা কর আমাদের আজকের অতিথি। আমরা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনব। নমস্কার।
2: নমস্কার।
1: আমার প্রথম প্রশ্ন, ত্রিপুরা বিবাহ লিপিবদ্ধকরণ আইন, এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন।
2: ত্রিপুরা বিবাহ রেজিস্ট্রেশন লিপিবদ্ধকরণ আইন 2003, এই অনুযায়ী আমাদের 2017 ত্রিপুরা বিবাহ আইনটা রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি হয়েছে, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করাতেই হবে। তাছাড়া এটা সেকশন 8 অনুযায়ী সাব রেজিস্ট্রারের কাছে ম্যারেজ রেজিস্ট্রেশন প্রুফ দিতে হয়, প্রুফ দিয়ে রেজিস্ট্রেশনটা করাতে হয়। প্রুফগুলো হলো, প্রথমত ন্যাশনালিটি দেখাতে হবে, এজ প্রুফ নিতে হবে এবং প্রুফ অফ ম্যারেজ, আই মিন যেমন বিয়ের কার্ড বা যে পুরোহিতের কাছে ইয়ে করা হয় পুরোহিতের একটা রেজিস্ট্রেশন। এটা এই যে রেজিস্ট্রেশনটা এটা 1 মাস আগে আমাদের ইয়ে করতে হয়, একটা পিটিশন করতে হয় বোথ পার্টিকে, ছেলে এবং মেয়েকে। করার পর একটা নোটিশ করা হয় 1 মাসের জন্য, এবং যদি এটা

0: সেটাতে কোনো কমপ্লেন না থাকে তাহলে এক মাস পর সেই ব্রাইডগ্রুমকে যেতে হয়, অফিসে গিয়ে রেজিস্ট্রেশনটা করাতে হয় এবং সেখানে সাক্ষী থাকেন, সাক্ষী অনুযায়ী দুজন সাক্ষী রাখতে হয়, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা হয়, ম্যারেজ রেজিস্ট্রেশনটা হয়। এছাড়া যাদের বিয়ে হয়ে গেছে এদের ক্ষেত্রেও ম্যারেজ রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটারি। সেইখানে ওদেরকে বিয়ের পর যে বিবাহের কার্ডগুলো ওইগুলো দিতে হবে সাব রেজিস্ট্রারিতে, এবং নর্মালি যে প্রুফগুলো ন্যাশনালিটি এবং এইজ প্রুফ এবং যে বিয়ের কার্ড বা কোনো মন্দিরে যদি হয়ে থাকে সেই মন্দিরের যে পুরোহিতের যে ইয়ে থাকে একটা প্যাডের মধ্যে উনি লিখে দেন যে এখানে বিয়ে হয়েছে, সেই প্রুফটা নিয়ে জমা দেওয়ার পর একটা ফিস জমা দিতে হয় সেইখানে এবং একটা চালান কাটতে হয়, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা হয় এবং তারপর সার্টিফিকেট করে দেওয়া হয়। এটাই বিবাহ মানে ত্রিপুরার ক্ষেত্রে এইগুলো লিপিবদ্ধকরণ।
1: তো কারা এই আইনের আওতায় আসবেন?
0: যারা ত্রিপুরার বাসিন্দা, ত্রিপুরাতে বসবাস করেন বাই বার্থ ত্রিপুরার বাসিন্দা, এছাড়া রেসিডেন্সিয়াল প্রুফ যাদের ত্রিপুরাতে আছে, ব্রাইড বা গ্রুম যে ছেলে বা মেয়ে যে কোনো একজনের রেসিডেন্স ত্রিপুরাতে থাকতেই হবে, তারা এই আইনের আওতাধীন পড়বেন।
1: তো হিন্দু বিবাহ সংক্রান্ত আইন নিয়ে আপনি আমাদের কিছু বলুন।
0: আমরা জানি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 18 মেতে এটা চালু হয়েছে। ধারা 29টা ধারা ছিল, সেইখানে একটা ধারা অ্যাড করা হয়েছে, এখন 30টা ধারা হয়েছে এবং এই অ্যাক্ট অনুযায়ী রিলেটেড হিন্দু সাকসেশন, এইটার মধ্যে তিনটা ক্যাটাগরি পড়ে এই হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে। হিন্দু সাকসেশন আসছে 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড মাইনরিটি অ্যাক্ট 1956 এবং হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956, এই তিনটা সম্পর্কিত হিন্দু ম্যারেজ অ্যাক্টের ভেতরেই পড়ছে। তো এই অনুযায়ী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যেমন সাকসেশন অনুযায়ী কোনো ব্রাইড বা গ্রুম বিয়ে হবার পর ছেলে যখন বিয়ে হয় তখন মানে ওয়াইফের অধিকারগুলোর ক্ষেত্রে সাকসেশনের ক্ষেত্রে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উনি এই ইয়েতে পড়েন এবং নর্মাল যে 1955 অনুযায়ী বিয়ের ইয়েটা হলো মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21, কিন্তু এটা অ্যামেন্ডমেন্টের পর, আফটার বিফোর অ্যামেন্ডমেন্ট ছিল এটার বয়স ছিল 15 এবং মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে ছিল 18, এবং কিছু বাধা আছে সেই ক্ষেত্রে, সেটা হলো স্বপিণ্ড রিলেশনশিপ, মানে আমাদের একটা হিন্দুদের একটা থাকে পিণ্ডদানের অধিকার, সেইটা মায়ের দিক থেকে 3 পুরুষ এবং বাবার দিক থেকে 5 পুরুষ পর্যন্ত তারা মানে বিয়ে করতে পারবেন না এই রিলেশনের মধ্যে। এরপর 3 পুরুষ পর মায়ের ক্ষেত্রে এবং বাবার ক্ষেত্রে 5 পুরুষ পর যদি রিলেটেড থাকে মানে ফ্যামিলি ইয়েতে আত্মীয় যারা আমরা বলি এই ক্ষেত্রে বিয়ের উপযোগী। এছাড়া তো প্রুফগুলো তো নর্মালি আমাদের যে প্রুফগুলো দিতে হয় এগুলো হিন্দু ম্যারেজ অ্যাক্টের নিয়ম অনুযায়ী দিতে হয়, রেজিস্ট্রেশনও মাস্ট হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, এইগুলো ম্যান্ডেটারি আমাদের। এছাড়া যেমন আছে কিছু আমরা হিন্দু কারা, হিন্দু একটা হিন্দু কারা, হিন্দু হিসেবে আমরা যাদেরকে শিখ জৈন বৌদ্ধিস্ট এরা হলো হিন্দু, এছাড়া তো হিন্দুরা তো আছেই, এদের মধ্যে যারা বাচ্চা যাদের বাচ্চা জন্ম হবে এরা হিন্দু ক্যাটাগরিতে পড়বে, মুসলিম খ্রিস্টান পার্সি এরা হিন্দু ক্যাটাগরিতে পড়ে না। তাছাড়া জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ওদের নিজেদের পার্সোনাল ল আছে, এরা হিন্দু বিবাহ আইনে ম্যারেজ অ্যাক্টে পড়ে না এরা। এছাড়া হিন্দু বিবাহের ক্ষেত্রে বর বা বউকে আগে মানে দেখতে হবে কি যে ওনারা কি আগে বিবাহিত কি না, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওনাদের ক্ষেত্রে বিয়েটা ভয়েডেবল হবে, যদি বিয়েটা ডিসলভ হয়ে থাকে ডিভোর্স হয়ে থাকে তাহলে উনি বিয়ে করতে পারবেন, বা যদি বিয়ের ওয়াইফ ফার্স্ট ওয়াইফ মারা যান তাহলেই হিন্দু পুরুষরা আবার বিয়ে করতে পারেন, এটা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী।
1: যেমন আমরা জানি যে হিন্দু বিবাহের ক্ষেত্রে যেমন পুরুষের 21 বছর বয়স এবং মেয়েদের 18 বছর পূর্ণ না হলে বিয়ে হয় না, এটা বেআইনি। তো যদি এই ক্ষেত্রে বিয়ে হয় তখন আইনগতভাবে কি,
0: আইনগতভাবে যদি কোনোভাবে কমপ্লেন করা হয়, কেউ যদি কমপ্লেন করে তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যে বা যারা সেই বিবাহ সঙ্গে জড়িত, এমন যেমন বাজনা যে বাজাবে বা আমাদের আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যারা জড়িত থাকবে এই বিয়ের ক্ষেত্রে বা কার্ড ছাপাবে ডেট অফ বার্থ অনুযায়ী যারা যে সব লোক এই বিয়ের সঙ্গে যুক্ত থাকবে সবার ক্ষেত্রে আইনত দণ্ডনীয় অপরাধ এটা এবং 2 লাখ টাকা পর্যন্ত

0: জরিমানা হবে।
1: হিন্দু বিবাহ সম্পর্কে অনেকগুলি ধারা আছে, হ্যাঁ, সেই ধারাগুলি সম্পর্কে আমাদের কিছু বলুন।
0: সামাজিক রীতি এবং অনুষ্ঠানের মাধ্যমে হবে হিন্দু বিবাহ, যদি যেমন আমাদের আছে সপ্তপদী, সাতটা স্টেপ, মানে আমাদের বিয়ের ক্ষেত্রে আমরা সাতবার প্রদক্ষিণ করতে হয় হাজব্যান্ডকে, সপ্তপদী যাকে বলে। এছাড়া আছে স্বামী বা স্ত্রী যথেষ্ট কারণ ছাড়া একে অপরের পরিত্যাগ করতে পারবেন না, আলাদাভাবে করে দাম মানে থাকতে পারবেন না, এবং স্বামীকে সব ধরনের, স্ত্রীর প্রতি সব ধরনের কর্তব্য পালন করতে হবে। স্ত্রী হিসেবে উনি যখন উনাকে বাড়িতে নিয়ে যাবেন, কোনো ধরনের যাতে উনার সব দিক যাতে রক্ষণাবেক্ষণ দায়িত্ব এবং সেই স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব টোটালি স্বামীর উপর নির্ভর করছে। স্বামী এবং ভরণ পোষণের অধিকার, ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে, এবং সেই অধিকারটা স্ত্রী হিসেবে স্বামীর কাছে উনি অধিকার হিসেবে আইনের কাছেও উনি দায়বদ্ধ, এবং স্ত্রী সেই হিসেবে আইনের মুখাপেক্ষী হতে পারেন যদি স্বামী ওনাকে এই ধরনের

0: সাথে রক্ষণাবেক্ষণ দায়িত্ব এবং সেই স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব টোটালি স্বামীর উপর নির্ভর করছে। স্বামী এবং ভরণ পোষণের অধিকার, ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে এবং সেই অধিকারটা স্ত্রী হিসেবে স্বামীর কাছে উনি অধিকার হিসেবে আইনের কাছে উনি দায়বদ্ধ এবং স্ত্রী সেই হিসেবে আইনের মুখোমুখি হতে পারেন যদি স্বামী ওনাকে এই ধরনের মেনটেন্যান্স বা সঠিকভাবে দেখাশোনা না করেন বা ক্ষতিপূরণ যদি না দেন বা বিহেভ যদি খারাপ করেন, ইল বিহেভিয়ার হয় বা অন্য কারোর সঙ্গে রিলেশনে থাকেন, স্ত্রী তখন সেই ক্ষেত্রে আইনের আশ্রয় নিতে পারবেন এবং সাকসেশন অনুযায়ী মানে ওনার স্বামীর সম্পত্তির পুরো অধিকারী স্ত্রী, স্বামীর টোটাল সম্পত্তির অধিকারী স্ত্রী হবেন।
1: ইসলামিক আইনে নারীর অবস্থান কি?
0: ইসলামিক আইনে আমরা জানি আসলে ইসলামিক আইন যেটা সিভিল কন্ট্রাক্ট, ইসলামিক ম্যারেজটা সিভিল কন্ট্রাক্ট, তাদের ওনাদের একটা সিস্টেম যেটা হলো যে মোহর দিতে হয়, এটা কন্ট্রাক্টের মধ্যে পড়ে, বিয়েটা হাজব্যান্ডের তরফ থেকে ছেলের তরফ থেকে এটা ইয়ে করা হয় যে মেয়েকে প্রস্তাব দেওয়া হয়, মেয়ে যদি সেটা স্বীকার করেন বা স্বীকৃতি দেন তাহলে বিয়েটা কার্যকরী হয় এবং সেইখানে মেয়েদেরকে দিতে হয় একটা ইয়ে দিতে হয় যেটাকে মোহর বলা হয়। এই মোহরটা যতক্ষণ দেওয়া না হয় ততক্ষণ বিয়েটা কার্যকরী হয় না এবং সেটা লিখিত থাকে কোরআন অনুযায়ী, কোরআনে ওদের মানে ইসলামিক আইন অনুযায়ী কোরআনে 1 থেকে 11 পর্যন্ত সুরা আয়াতে লিখিত থাকে, সেই নিয়মগুলো লিখিত আছে কোরআনের কোরআন হিসেবে যে মেয়েকে মেনটেন্যান্স এই এটা মোহরটা দিতে হবে এবং সেই মোহরের যে বিয়ের যে কামিননামা যাকে বলে ইসলামিক আইন অনুযায়ী সেটা লিপিবদ্ধ থাকে, লিখিত থাকতেই হবে এবং লিখিত থাকবে দুজন সাক্ষীর সামনে, দুজন সাক্ষী হয় দুজন মহিলা হতে হবে বা দুজন পুরুষ হতে হবে, একজন পুরুষ দুজন মহিলা হতে হবে এমন সাক্ষী থাকতে হবে ওদের লিপিবদ্ধ যেটা আইন বিয়ে অনুযায়ী, ওনাদের কোরআন শরীফ অনুযায়ী এটা লিখিতই থাকে মুসলিম আইন অনুযায়ী এবং সেকশন 5 অনুযায়ী বিষয়গুলো লিপিবদ্ধ আছে ওদের মুসলিম আইনে এবং মুসলিম ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট ওনাদের একটা আছে 1939 যেটাতে মহিলাদেরকে টোটালি অধিকার দেওয়া হয়েছে যে ওনারা কোন স্বামীর প্রতি ওনারা কখন আইনের আশ্রয় নিতে পারবেন, যদি স্বামী ওনাদেরকে সঠিক 7 বছর যদি স্বামী ওনাদেরকে যেমন আমাদের হিন্দু ম্যারেজ একটা আছে যে 5 বছর বর্তমানে আছে, 5 বছর যদি স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না থাকে তাহলে সেটা স্বামী ডিভোর্স হয়ে গেছে এই ধরনের ধরা হয় এবং হিন্দু মহিলারা ডিভোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এবং মুসলিমদের ক্ষেত্রে যদি 4 ইয়ার্স কোনো খোঁজখবর না থাকে কোনো হাজব্যান্ডের তাহলে সেই মহিলা আইনের আশ্রয় নিয়ে ইয়েটা ম্যারেজটা রিজলভ করে দিতে পারেন, কেস ফাইল করতে পারেন এবং 6 মাস পর্যন্ত সেই যে ডিক্রিটা হবে 6 মাস পর্যন্ত ওনাকে অপেক্ষা করতে হবে, যদি হাজব্যান্ডের কোনো ইনফরমেশান আসে বা ওনার কোনো রিলেটিভ বা ইয়ে এসে কোর্টে অ্যাপ্লাই করেন যে হাজব্যান্ড এখন থেকে কনজুগাল রাইট চালু করবেন বা ওনার দায়িত্বগুলো পালন করবেন তখন সেই যে ডিক্রিটা হলো সেটা ডিসলভ হয়ে যাবে, সেটা হলো মহিলাদের ক্ষেত্রে অধিকার আছে। আমরা জানি মুসলিম আইনে মহিলাদের কোনো অধিকার দেওয়া হয়নি কিন্তু ইসলাম যেটা ইসলামে যেটা কোরআন শরীফে আছে মেয়েদের এবং ছেলেদের সমান অধিকার দেওয়া হয়েছে। তালাকের সিস্টেমটা এখন একটা সমস্যা, বিভিন্ন ধরনের কথাতে চলছে 3 তালাক, সেটা কুরআন শরীফে যেটা ছিল 3 তালাকের সিস্টেমটা এমন ছিল না, আমাদের বর্তমান বা আমাদের এই আদদ অঞ্চলে যে সিস্টেমটা চলে আসছে যে তালাক 3 তালাক একসঙ্গে বললাম 3 তালাক হয়ে গেল, আদু সিস্টেমটা তেমন না, কুরআন শরীফ হিসেবে ইসলামিক আইনে 3 তালাক মানে 3 ডিউরেশন অফ টাইম, লুনার পিরিয়ড বলে যেটাকে, 3টা ডিউরেশনে সাক্ষীর সামনে তালাকটা দেওয়া হবে 3 মাসে এবং সেই 3 মান্থ সেই মুসলিম মহিলাকে টোটালি ভরণ পোষণ এবং সম্মানের সঙ্গে ওনাকে ওনার হাজব্যান্ডের বাড়িতে থাকতে দেওয়া হবে, সেটা হলো ইসলাম আইনে। কিন্তু এখন তো জিনিসটা আসলে বিকৃত হয়ে যেটা একইভাবে চলছে যার ফলে এখন এত মানে আইনগত তালাক সম্পর্কে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, হয়তো 3 তালাকের সিস্টেমটা অন্য প্রসিজিওরে যাবে, এখনও ফাইনালি কিছু ইয়ে হয়নি, চলছে এটা আইনের গেরাকলে এটা এখনো আছে।

এখন আমরা জানি কি, মুসলিম পুরুষরা, আমাদের এই সমাজে আমরা জানি মুসলিম পুরুষরা 4টে বিয়ে করতে পারেন। আদৌ ইসলামিক আইনে এমন কোনো কথাই বলেনি যে মুসলিম পুরুষরা 4 ম্যারেজ করতে পারেন, এমন কোনো আইন কিছু বলে দেয়নি। কারণ 4টে ম্যারেজের ক্ষেত্রে যদি কোনো মুসলিম হাজব্যান্ড, তাহলে ওনাদের ইসলামিক আইনে বলে দিয়েছে কোরআনে, মুসলিম পুরুষ একটা বিয়েই করতে পারেন, একটা বিয়ে করতে পারেন, কিন্তু 4টে বিয়ের ক্ষেত্রে, সেটা হলো যদি সেই ওয়াইফ কোনো ক্ষেত্রে প্রোক্রিয়েশন অফ চাইল্ড, মানে বাচ্চা জন্ম দিতে পারছেন না, বা ওনার ছেলের প্রয়োজন, ছেলে হচ্ছে না, সেই ক্ষেত্রে আরেকটা বিয়ে করতে পারেন। এবং সেইটা যে ওয়াইফ থাকবেন, ফার্স্ট ওয়াইফের সঙ্গে বাকি যে ওয়াইফ, উনি যদি 2টো বা 3টেই বিয়ে করেন, সমানভাবে সমান মর্যাদা দিয়ে সব ওয়াইফকে রাখতে হবে। এবং যদি ম্যারেজটা ডিসলভ হয় কোনো কারণে, সেই ম্যারেজ ডিসলভের ক্ষেত্রে যে ওনাদের যে মোহরটা আছে ওইটাও ওয়াইফকে টোটালটা দিয়ে দিতে হবে। এটা হলো মুসলিম আইনের কিছু নিয়মাবলী। স্বামী বা স্ত্রী সম্পর্ক থাকাকালীন সন্তান গর্ভে এসেছে, এই স্বামী হবে সন্তানের পিতা। তাছাড়া সন্তান জন্ম হয়েছে দাম্পত্য সম্পর্ক অটুট থাকাকালীন, স্বামী হবেন সন্তানের পিতা। এছাড়া বিবাহ বিচ্ছেদ 2008 280 দিনের মধ্যে সন্তানের জন্ম হলে, এবং এই সময়ের মধ্যে স্ত্রী পুনরায় বিবাহ করেননি, স্বামী হবেন সন্তানের পিতা। এছাড়া স্বামী যদি স্বীকার করেন এই সন্তান তার বা মহিলাটি তারই স্ত্রী, তবে স্বামী ওই সন্তানের পিতা। মা যদি ঘোষণা করেন সন্তানের পিতাকে, এবং উক্ত ব্যক্তি যদি সন্তানটিকে নিজের সন্তান বা মাটিকে নিজের স্ত্রী বলে স্বীকার করেন, তাহলে ওই স্বামী সন্তানের পিতা। এই হলো ওদের মানে পিতৃত্বের ক্ষেত্রে। এছাড়া আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি, যেটা আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 হিসেবে আমাদের, যেটা যে আমরা জানি হিন্দু মুসলিম বিবাহ নিষিদ্ধ আইন, আইন বলে এমন কিছু নেই, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যে কোনো ধর্মের লোক, যে কোনো ধর্মের লোককে বিয়ে করতেই পারে, সেইখানে ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে পড়ে। এছাড়া হিন্দু মুসলিম বিয়ে যদি কেউ যদি মুসলিম হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে থাকে, তাহলে সাকসেশন অনুযায়ী যে সার্ভাইভার থাকবে, সাকসেশনটা ওদের সম্পত্তির ক্ষেত্রে সাকসেশনটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হবে। যদি মুসলিম আইন অনুযায়ী বিয়ে করে থাকেন, কোনো হিন্দুই ধরুন মুসলিমকে বিয়ে করেছেন, করার পর ওনার সম্পত্তির অধিকারটা, এই মহিলার সম্পত্তির অধিকারটা কীভাবে হবে? উনি হয়তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করেননি, উনি মুসলিম ম্যারেজ অ্যাক্টেই করেছেন বিয়েটা, তখন সেই যে সাকসেশনটা সেটা মুসলিম অ্যাক্ট অনুযায়ী হবে। এছাড়া যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওনারা বিয়ে করে থাকেন, তাহলে সেটা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী ওনাদের সম্পত্তির অধিকারটা, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট যা বলে সেই অনুযায়ী ওনাদের সম্পত্তির অধিকারটা আসবে। এছাড়া এই ক্ষেত্রে কি হয়, আমরা তো বিভিন্ন ধরনের সমাজে, যেহেতু আমাদের এখনও আমাদের সমাজটা সেই ডেভেলপমেন্টের পর্যায়ে যায়নি, তো হিন্দু মুসলিম বিয়েটা আমরা এখনও মেনে নিই না, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেটা মেনে নিচ্ছে। এবং অ্যাক্টে বলে দিয়েছে যে নিয়মাবলী সেম, 18 বছর মেয়ের হতে হবে, 21 বছর ছেলের হতে হবে, কিন্তু সেইখানে একটা এভিডেভিট দিতে হবে, সেইখানে কোনো হাজব্যান্ড বা ওয়াইফকে তার ধর্মকে পরিত্যাগ করতে হবে না, তার ধর্ম তারই থাকবে, সেইখানে তার ধর্ম রেখে সে একটা এভিডেভিট দেবে যে আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে, আমার কোনো জোর ছাড়াই আমি তাকে বিয়ে করতে চাই, এবং সেটা এজিএমের কাছে একটা এভিডেভিট মূলে জমা দেবে এবং এজ প্রুফ জমা দেবে। দেওয়ার পর কী হবে, এসডিএম বা যে ম্যারেজ অথরিটি, উনি ফিজিক্যালি এটা তদন্ত করবেন, করে দেখবেন যে সেটা ঠিক আছে, তখন এক মাস পর সেই ডিএমের কাছে ওনারা দুজন যাবেন এবং দুজনের কপিগুলো নিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন করা হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ওনাদের সেই ম্যারেজটা। তখন সেইখানে আমাদের কোনো ধর্মের কোনো, যে যার যে ধর্ম পালন করতে পারবেন, তো সেই জন্য ওনাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে নিজেদের ধর্মকে চেঞ্জ করতে হয় না, নিজেরা নিজেদের ধর্ম পালন করবেন এবং বিয়েটা সেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হবে। এবং সাকসেশনের অনুযায়ী এখন প্রশ্ন করতে পারে যে উনি কোন আইনের আন্ডারে পড়বেন, ওনার যদি ছেলে মেয়েরা বা ইয়েটা সম্পত্তির অধিকার, ওয়াইফের কি সম্পত্তির অধিকার কী ধরনের থাকবে, তো ওয়াইফের সম্পত্তির অধিকারটা

0: তখন ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী ওয়াইফ সেই সম্পত্তির অধিকারে সমান অধিকারী থাকবেন, সেখানে কোনো বাধা বিপত্তি আসবে না যে উনি অন্য কাস্টিজমের বা হিন্দু নন, মুসলিম বা মুসলিম হিন্দু নন, এই ধরনের কোনো সম্পত্তির অধিকারে কোনো সমস্যা আসবে না ওনাদের। এছাড়া সপিন্ড রিলেশনশিপ আমি বললাম, যেটা মুসলিমদের ক্ষেত্রেও সেটা আছে যে ওনাদের একটা ইয়ে নেই যেটাতে যে ওনারা কাকুর মানে কাকার দিকের বোনকে বিয়ে করতে, মানে শুধু নিজেদের ভাই বোনকে বিয়ে করতে পারবেন না। এছাড়া যদি কোনো মুসলিম ওয়াইফের তালাক হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায়, সেই হাজব্যান্ডের সঙ্গে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না, সেটা ওনাদের ইসলামিক আইন অনুযায়ী বলে দেওয়া হয়েছে। এইসব বিভিন্ন আইন ওনাদের ক্ষেত্রে বা ওনাদের মুসলিম ল অনুযায়ী, মুসলিম ইসলামিক আইন অনুযায়ী ওইগুলো লিপিবদ্ধ করা আছে। বর্তমানে আমরা যে ধরনের আমরা অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের আইনের তরফ থেকে, যেখানে আমরা বারবারই বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশনটা মাস্ট, রেজিস্ট্রেশনটা ম্যারেজ অ্যাক্টের রেজিস্ট্রেশনটা মাস্ট। যদি আপনি রেজিস্ট্রেশন না করান তাহলে আমরা আগে দেখতাম রেশন কার্ড ট্রান্সফার এমনিতেই হয়ে যেত, বর্তমানে ম্যারেজ রেজিস্ট্রেশন না থাকলে কোনোভাবেই কোনো ধরনের কাগজপত্র ওয়াইফ হিসেবে প্রুফ করতে পারবেন না।
1: আমাদের সময় প্রায় শেষ, আমরা এতক্ষণ কথা বললাম কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রীমতী অনিন্দিতা করের সঙ্গে। আইন ও অধিকার আজ এই পর্যন্তই, স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার, আপনাদেরকেও ধন্যবাদ।
2: আইন ও অধিকার অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আকাশ মানিকুলা সহদ এবারে শ্রোতা বন্ধুতে স্বাগত জানাচ্ছি বাংলা মিশ্র হিন্দি রকমারি গানের অনুষ্ঠানে। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ভারতী চট্টোপাধ্যায়।

শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান। এবারে এতে শুনুন হিন্দি ছবির গান, ছবি ভগবান, গেয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক।

0: এতক্ষণ শুনলেন সুদেশ ভোঁসলে ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে হিন্দি ছবি ভগবান থেকে নেওয়া গান। বাংলা এবং হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী কোলাশহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: Good evening, this is Akashvani and I am Abhishek Mukhopadhyay with the news at 9. The headlines. Parliament passes legislation granting Vande Mataram the same statutory protection as the national anthem. Prime Minister Narendra Modi chairs meeting of Cabinet Committee on Security to review West Asia situation, stresses on unified mechanism for safeguarding citizens' interest, including seafarers. Delhi government says no legal action against individuals who participated in NEET protests, no protection for those with criminal background. US and Iran exchange fresh strikes, deeming hopes for a quick resolution of West Asia conflict. Red alert issued for very heavy rainfall in Gujarat and Madhya Maharashtra.

0: हुआ
1: এতক্ষণ শুনলেন গঙ্গাচরণ বিশ্বাসের কণ্ঠে, শুনছেন লোকগীতি, এবারের শিল্পী স্বপ্না চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী গোলা শহর, এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আজ মধুবন্তীর আগে সেতার বাদন শুনবেন শিল্পী পণ্ডিত মণিলাল নাগ।

0: হবে। প্রিয়তোষণ আগে কিরম ছিল আপনারা সবাই জানেন, প্রিয়তোষণ মানে একটা অন্যরকম শাড়ি। আর
1: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে মধুমন্তীর আগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত মণিলাল নাগ, আকাশবাণী কোলাশহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে পাশ হল। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা। জাপানের কুমামোতোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 34। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জাসবীর সিং সহ ভারতের 5 খেলোয়াড় ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদিত হয়েছে। এর ফলে তা সংসদে গৃহীত হল। লোকসভায় গতকালই বিলটি পাশ হয়। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষানীতি গত দশকে শিক্ষা ব্যবস্থার আমূল বর্তন করেছে। এর ফলে পড়ুয়া ও তাদের অভিভাবকরাও শিক্ষা ব্যবস্থার বিপুল চাপের হাত থেকে রেহাই।

0: দিয়েছে। পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।
1: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমানোর মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণমানোর সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল।
2: রাষ্ট্র গৌরব অপমান নিবারণ সংশোধন বিধেয়ক 2026 সিফ এক বিধায়ী সংশোধন নেই হ্যা, ভারত কি আত্মা, সাংস্কৃতিক বিরাসত, রাষ্ট্রীয় চেতনা ও স্বতন্ত্রতা সংগ্রাম আদর্শ কে প্রতি হম সব কি প্রতিবদ্ধতা। এক ভারত শ্রেষ্ঠ ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম।
0: শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11:00 পর্যন্ত মুলতবি হয়ে যায়। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর্মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণা সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রা সফল সমুদ্র প্রদক্ষিণ শেষ করে ফিরে এসেছেন। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে মন্ত্রকের সমস্ত প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আজ মন্ত্রকের বিকশিত ভারত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় পৌরোহিত্য করে তিনি এই নির্দেশ দেন। নতুন দিল্লিতে আজ কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি সরকারের প্রতিনিধিরা অংশ নেন। সভা চলাকালীন কাবেরী অববাহিকার সার্বিক জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি এবং আগামী 15 দিনের জন্য বিলিগুন্ডুলুতে জলের প্রভাবের পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র, গুজরাটের মঞ্জালপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাকিপুরে 34%, মঞ্জালপুরে 37% এবং দাতিয়াতে 71% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ তিনি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রাজ্যের পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন।
3: অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে, কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল, ছাদ থাকলে তো হয় না, ছাদ দিয়ে কুলাতে হবে।
0: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যে নিজস্ব থানা পেল। এবার থেকে আর রাজ্যের অন্য

0: সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর উপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 2 আগস্ট বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পরে নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাতও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল আঘাত হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর শান্তিপূর্ণ গণ বিক্ষোভে পাকিস্তানি বাহিনীর ভয়াবহ দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে ডি চকে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। জাপানের কুমামোতোয় মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34-এ। উদ্ধার কাজ এখনও চলছে এবং জীবিতদের খোঁজে তৎপরতা অব্যাহত। প্রায় 10,000 মানুষ উদ্ধার কেন্দ্রে রয়েছেন। নিপ্পন কাগজ ফ্যাক্টরি থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 8 জন মৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকেই দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করে চলেছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী দুদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত, পাঞ্জাব, কোঙ্কন, গোয়া, ওড়িশা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে আবহাওয়া পরিস্থিতি একই থাকার সম্ভাবনা রয়েছে। IMD গুজরাটের বেশিরভাগ অংশে আগামী দুদিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে 5ম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব 9ম এবং জসপ্রীত সিং 10ম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে পাশ হল। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় প্যালেট গান ব্যবহার।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রত্না পাণ্ডে। मुख्य समाचार। पाकिस्तान के अवैध कब्जे वाले जम्मू कश्मीर में पाकिस्तानी सुरक्षा बलों की अमानवीय कार्रवाई के बीच विरोध प्रदर्शन तेज हुए। अमरीका और ईरान ने एक दूसरे पर नए हमले किए, जिससे पश्चिम एशिया संघर्ष के तत्काल समाधान की उम्मीदें कम हुई। जापान के कुमामोटो भूकंप में मृतकों की संख्या बढ़कर 34 हुई। 9,000 से अधिक लोग राहत शिविरों में। राष्ट्रमंडल खेलों में पुरुषों की भाला फेंक स्पर्धा के फाइनल के लिए नीरज चोपड़ा, रोहित यादव और यशवीर सिंह ने क्वालिफाई किया। और ताइपे ओपन बैडमिंटन में उन्नति हुड्डा, देविका सिहाग, तन्वी शर्मा और किरण जॉर्ज सिंगल्स क्वार्टर फाइनल में पहुंची। अब समाचार विस्तार से। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर POJK में आज भी विरोध प्रदर्शन जारी रहे। इस सप्ताह की शुरुआत में पाकिस्तानी सुरक्षा बलों द्वारा नागरिकों पर की गई क्रूर कार्रवाई में 40 से अधिक लोग मारे गए हैं। कब्जे वाले क्षेत्र में स्थानीय अधिकारियों ने कथित तौर पर बुनियादी अधिकारों की मांग कर रही महिला प्रदर्शनकारियों को भी निशाना बनाना शुरू कर दिया है। विश्लेषकों ने विरोध प्रदर्शन शुरू होने के बाद से मरने वालों की कुल संख्या

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ট্রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নির্জন এআইআর অ্যাপে। এবারে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নবনীতা সেন।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রেলি করে শোনানো হলো। আকাশ বা নিকোলা শহর, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 31শে জুলাই শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে 4:55 বাজে 55 মিনিটে। 4:06 বাজে 2 মিনিটে অমৃতবাণীতে শুনবেন পবিত্র উপনিষদ থেকে পাঠ। 6:07 মিনিটে শুনবেন দেশাত্মবোধক গান। 6:10 মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টায় শুনবেন সুপ্রভাত। 7:15 মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:35 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8টায় সমাচার প্রভাত। 8:15 মিনিটে মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 মিনিটে উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 মিনিটে শুনবেন আধুনিক বাংলা গান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 মিনিটে ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11টায় শুনবেন সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 মিনিটে শুনবেন অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্র গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:30 মিনিটে শুনবেন নজরুল গীতি। 1টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 মিনিটে শুনবেন আধুনিক বাংলা গান। 12টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 মিনিটে শুনবেন বাংলা ছায়াছবির গান। 2:30 মিনিটে শুনবেন মনসা মঙ্গল গান। 3টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। এবং 3:05 মিনিটে

যে সংবাদ পর্যায়ক্রমে ডেলি করে শোনানো হবে। এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে ছটায় খড় গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং কৃষি আলোচনা। 6:30 শুনবেন মনসা মঙ্গল গান। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 6:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 6:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন সাহিত্য আড্ডা। 8:30 শুনবেন আধুনিক বাংলা গান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন মৈত্রী বর্ডার এরিয়া প্রোগ্রাম। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 25 সেকেন্ড।